টিনটিন থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহাহো থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকবো সোম থেকে শুক্র শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার

পৃথিবীতে সব থেকে বেশি কফি পান করেন কারা বলুন তো? ভাবছেন তো যে এটা তো মেইনলি পাশ্চাত্য সমস্ত দেশেই হয়, কিন্তু ব্যাপারটা কিন্তু পুরোপুরি তা নয়। তো রেডিও বাংলায় .com-এ শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে কফি এবং কফি প্রেমীদের নিয়ে। তো যে কথা বলছিলাম যে পৃথিবীতে সব থেকে বেশি কফি পান করেন কিন্তু পুরো পাশ্চাত্য দেশগুলি নয়, শুধুমাত্র স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলি অর্থাৎ ডেনমার্ক, ফিনল্যান্ড এই সমস্ত দেশগুলিতে। এবং এই দেশের লোকজন গড়পড়তা দিনে 20 কাপ পর্যন্ত কফি খেতেই পারেন, কাজেই এই সমস্ত লোকজনদের কিন্তু সত্যি একদম কফি প্রেমীর তালিকায় একদম ওপরে রাখতে হবে, কি বলেন? তো রেডিও বাংলার .com-এ আজকে ইচ্ছে ডানার আড্ডার আসরে কফি প্রেমীদের নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট .com।

কফি যে বিনসগুলি সেগুলি আসলে কি জানেন? সেগুলো কিন্তু আসলে চেরি। শুনে অবাক হচ্ছেন, কিন্তু এটাই সত্যি। তো রেডিও বাংলানে ডট কমে শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আমাদের আড্ডাটা জারি আছে কফি এবং কফি প্রেমীদের নিয়ে। তো যে কথা বলছিলাম যে কফির যে আমরা গুঁড়োটা খাই সেটা কিন্তু অ্যাকচুয়ালি কোনো আলাদা ধরনের গুঁড়ো নয়, এটা একটি ফলের বীজের গুঁড়ো। এবং সেই ফলটি কিন্তু অ্যাকচুয়ালি এক ধরনের চেরি ফল, যাকে বলা হয় কফি চেরি। আবার আপনি শুনলে অবাক হবেন, এই যে কফি খাওয়া যেটা আমরা বাংলায় বলি, এটা কিন্তু লিটারালি কিছু দেশের মানুষজন করে থাকেন। অর্থাৎ তারা কফি পান করেন না, তারা ওই কফি যে বীজটা গুঁড়ো সেটা লিটারালি খেয়ে থাকেন। তাহলেই ভাবুন যে কফির কত রকম ব্যবহার আমাদের চারপাশে হয়ে চলেছে। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে ইচ্ছে ডানার আড্ডার আসরে আপনার সঙ্গে আড্ডাটা জুড়ে দিয়েছি কফিকে নিয়ে। তো এখন একটা ছোট্ট ব্রেক নিচ্ছি, যার উপরান্তে এই কফি এবং কফি প্রেমীদের নিয়েই আরও অনেক কথা ওয়েট করবে আপনার জন্য। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: সুরে সুরে মন ভোলা কোন উতাল হাওয়ার ছোঁয়ায় মনেতে দোলা লাগায় দোলে মন দোলে মন দোলে এই মিষ্টি বাঁশির সুরে ওই মন যে রাঙে আকাশে রাঙে সোনা ঝরা রোদুরে দোলে মন দোলে মন দোলে এই মিষ্টি বাঁশির সুরে ওই মন যে রাঙে আকাশে রাঙে সোনা ঝরা রোদুরে
1: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম বাংলার গান বাঙালির প্রাণ।

পৃথিবীর সব থেকে যে দামি কফি তার নাম হলো সিভেট কফি, এবং সেই কফি যেভাবে তৈরি হয় সেটা কিন্তু একটু নাক সিঁটকানোর হতেই পারে আর কি। আচ্ছা, গল্পটা বলছি আপনাকে। ইন্দোনেশিয়ায় এক ধরনের প্রাণী পাওয়া যায় যার নাম সিভেট, অনেকটা ভাম বিড়ালের মতন দেখতে। তো সেই সিভেটকে কফি বিনস খাওয়ানো হয় গোটা অবস্থায়, এবং সেই বিনস সমেত সিভেট যখন ওই পটি করে আর কি, সেটি কালেক্ট করে সেখান থেকে ওই বিনগুলো সংগ্রহ করা হয়, এবং নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে সেই বিনসকে আবার পরিষ্কার করে সেই বিনস বিক্রি করা হয়। ভাবুন, সেই জন্য সেই বিনসের নাম হলো সিভেট কফি বিনস, এবং এর স্বাদ নাকি অনন্য। যাই হোক, কিছু বলবো না, কিন্তু ব্যাপারটা হলো এই কফির দাম সব থেকে বেশি, মানে এর 100 গ্রাম কফির দাম প্রায় 60,000 টাকা। ভাবতে পারেন? তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে আড্ডাটা জারি আছে, যে আড্ডাটা জারি ছিল কফি প্রেমী এবং কফিকে নিয়ে। তো কেমন লাগলো বলুন তো আপনার এই কফি এবং কফি প্রেমীদের নিয়ে এই এতগুলো কথা জেনে? জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু যাওয়ার আগে একটা কথা বলার আছে যে এই কফি প্রেমী এবং কফিকে নিয়ে আরও অনেক কথা আপনার সঙ্গে শেয়ার করার আছে। সেই সমস্ত কথা আগামীকালও শেয়ার করতে থাকবো আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে। ততক্ষণের জন্য টাটা, গুড বাই, টেক কেয়ার, খুব ভালো থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন radiobanglanet.com। টাটা।

radiobangladesh.com এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান দুরিয়া রাড্ডা। প্রত্যেক দিনের মতোই এক ঘন্টার গান দুরিয়া রাড্ডায় আমি হাজির হয়েছি, আর আমার সঙ্গে রয়েছে বেশ কিছু ভালো ভালো গান। সেই গানগুলো শুনবো এবং শোনাবো আপনাকে, তাই জন্য কোথাও যাবেন না, থাকতে হবে আপনাকে এই আড্ডায়, আর শুনতে হবে radiobangladesh.com মন যখন নিরুদ্দে।

0: ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ,
1: কবি হবে

0: একদিন কবি হবে নটবর গুপ্ত।
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান,

0: helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: হারানো দিনের গান থেকে নতুন দিনের গান, শুধুমাত্র radiobanglanet.com এ। মন যখন নিরুদ্দেশ।

0: এসে যায়।
1: radiobanglane.com-এ একটা ছোট ব্রেকের ওপারে ফিরে এলাম, এবং অবশ্যই যেটা বলছিলাম যে ভালো গান শোনাবো, শুধুমাত্র ভালো গান না, তার সাথে সাথে ভালো আড্ডাও আছে। আচ্ছা, ভালো আড্ডা মানে কি? শুধুমাত্র গসিপ নাকি সেই ছোটবেলায় ফিরে যাওয়া? সেই সব কিছু তো থাকে, কিন্তু তাছাড়াও অনেক সময় আমরা ইনফরমেটিভ আড্ডা দিয়ে থাকি। ঠিক যেমন আমার কাছে ইনফরমেটিভ আড্ডা বলতে আর মনের কাছাকাছি যদি কোনো আড্ডা হয়, সেটা অবশ্যই নেচার। আর নেচার বলতে যেটা সবচেয়ে প্রিয় সেটা হচ্ছে আমাদের গাছ। আর সেই গাছের মধ্যে এমন অনেকগুলো গাছ আছে সেগুলো মারাত্মকভাবে আমাদের উপকার করে। ঠিক সেরকমই একটা গাছের নাম ইউক্যালিপটাস। এই গাছটার সাথে আমরা সবাই ছোট থেকেই পরিচিত, কিন্তু এই গাছটার গুণাগুণ সম্পর্কে হয়তো আমরা অনেকেই অজানা। বা এই গাছটা যে কতটা বললাম মারাত্মকভাবে উপকার করতে পারে সেটা হয়তো আমরা অনেকেই জানি না। আজকে সেইটার ব্যাপারে কথা বলবো পুরো আটটা জুড়ে, তাই থাকতেই হবে আপনাকে। এবং শুনছেন রুবিনার সঙ্গে রেডিও বাংলানে.com-এ গান্দুরিয়ার আড্ডা।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

গ্রীষ্মের ছুটিতে যখন গ্রীষ্মকালীন যে ছুটিটা পড়তো সেই সময় যখন মামার বাড়ি যেতাম, যেহেতু আমার মামা বাড়ি একটুখানি বলা যেতে পারে মফস্বল এরিয়ায়, তো সেখানে না দেখতাম বড় বড় ইউক্যালিপটাস গাছ। সেই সময় বুঝতে পারতাম না ইউক্যালিপটাস যেই গাছটা দেখছি তার গুণাগুণ কতটা, ওই যে বললাম মারাত্মকভাবে কোন গাছটা উপকার। এবং বলা যেতে পারে বিশ্বের বিভিন্ন দেশ মিলিয়ে প্রায় 400 ধরনের ইউক্যালিপটাস গাছ রয়েছে এবং এই গাছের পাতা থেকে তৈরি হয় তেল, বলা যেতে পারে এসেনশিয়াল অয়েল, এবং সেটা ওষুধ তৈরির কাজে ব্যবহার হয়। আপনি কি জানেন শ্বাসকষ্ট, গলা ব্যথা, সর্দি কাশি, গাঁটের যন্ত্রণা, এই সব কিছুতে যে অয়েন্টমেন্ট ব্যবহার করা হয় সেখানে ইউক্যালিপটাস তেলও রয়েছে, এবং মানে ওই যে ইউক্যালিপটাসের পাতা থেকে তৈরি হয় যে তেলটা। এছাড়াও দাঁতের সমস্যাতেও নাকি ইউক্যালিপটাসের থেকে তৈরি মাউথওয়াশ এবং বিভিন্ন ধরনের ওষুধও ব্যবহার করা হয়।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

যদি কখনো একটু মালভূমি এলাকায় যান, তাহলে ইউক্যালিপটাসের ছায়ার নিচে দাঁড়িয়ে এত সুন্দর ছবি আসে কি বলবো। অনেক উঁচু উঁচু সেই ইউক্যালিপটাস গাছগুলো, এবং সেই গাছগুলো যেন মাথা উঁচু করে আকাশ ছুঁতে চাইছে। এই ইউক্যালিপটাস গাছ থেকে যে এসেনশিয়াল অয়েলগুলো তৈরি হয়, সেটা কিন্তু বিভিন্ন রকম কীটপতঙ্গ মারতে এবং সেখান থেকে মানে তাদের উপদ্রব এড়াতে কিন্তু ভীষণভাবে সাহায্য করে। যেমন ধরে নিই মশা বা যে কোনো কীটপতঙ্গ বা ফাঙ্গাল ইনফেকশন, সব কিছু থেকে কিন্তু আপনি রেহাই পেতে পারেন এই ইউক্যালিপটাস অয়েল থেকে। এছাড়াও অবশ্যই যেটা বললাম, ওষুধ তৈরিতে কাজে লাগে। আর আমার মনে আছে যদি কোনোদিনও কারোর অ্যালার্জি হয় না, একটা হয় না যে স্যাঁতস্যাঁতে এরিয়া থেকে অ্যালার্জি হয়, বা অনেক সময় কারোর ধুলোবালি থেকে অ্যালার্জি হয়, সেক্ষেত্রে আমাদের ভীষণভাবে সাহায্য করে ইউক্যালিপটাস অয়েল। এটা কিন্তু আমি নিজে ইউজ করেছি। তাও সবসময় আড্ডায় এই কথাটা বলেই থাকি যে যেহেতু ওষুধের বিভিন্ন রকম সাইড এফেক্টস থাকে এবং সবার শরীর সমান নয়, তাই জন্য অবশ্যই আপনার নিজের যে ডক্টর তার সাথে কনসাল্ট করেই কিন্তু ইউজ করবেন। এছাড়াও ইউক্যালিপটাস নিয়ে রয়েছে অনেক কিছু কথা, আড্ডায় থাকতে হবে আপনাকে। শুনছেন রেডিও বাংলা নিউজ.com, মন যখন নিরুদ্দেশ।

গাছ নিয়ে যখন কথা হয় তখন বারবার মনে পড়ে যায় যথেচ্ছভাবে কিভাবে গাছ কেটে ফেলা হচ্ছে, এবং সত্যি প্রকৃতি তখনই আমাদের রূপ দেখায় যখন তার উপর অনেকটা আমরা অত্যাচার করে ফেলি। আর ঠিক সেই সময় আমাদের মনে হয় এই মা গাছ কেটে ফেললাম, যথেচ্ছভাবে খারাপ করছি পরিবেশের সাথে। কিন্তু না, আমাদের অনেক আগে থেকেই সচেতন হতে হবে। এবং ইউক্যালিপটাসের মতো আরও অনেক গাছ আছে যেগুলো ঔষধি গাছ, যেগুলো থাকলে আমাদের পরিবেশের জন্য ভালো, বলা যেতে পারে আমাদের মানুষের জন্য ভালো, এবং মারাত্মকভাবে উপকার করতেও কিন্তু সাহায্য করে। তাই জন্য নেচার নিয়ে যতবারই কথা বলি ততবারই মনে হয় যে মন থেকে কথাগুলো বলছি। কেমন লাগলো আজকের আড্ডাটা প্লিজ জানাতে ভুলবেন না, তার সাথে সাথে আমাকে ফলো করতেও ভুলবেন না www.radiobanglanet.com। আবারও কালকে কথা হবে ঠিক এই জায়গায়, ততক্ষণ অবশ্যই কান রাখতেই হবে রেডিও বাংলানেট.com। মুচ্ছক্ষণ নিরুদ্দেশ।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন ইয়েস গান মোসাবির সৌভিকের সঙ্গে। আর আজকের আড্ডা পায়ে পায়ে আমরা পৌঁছে যাব সমুদ্র সৈকতে। কোন সমুদ্র সৈকত? যে সমুদ্র সৈকতে লাল কাঁকড়ারা ঘোরাফুরি করে, অরক বনিয়া সৈকতের নাম। তো ঘুরতে যাওয়ার আগে এই ব্যাপারটা জেনে নেওয়াটা দরকার যে এই অরক বেনিয়ায় আর কী পেতে পারি। হ্যাঁ, অবশ্যই অরক বেনিয়ায় যেটা আপনি পাবেন সেটা হচ্ছে আপনার সময়টা সেই সময়ে নিজের মতো কাটাতে পারবেন, বেশি নয়। মানে মন যদি একটু বিরতি চায়, একটু এমন একটা ঠিকানা যে প্রিয় বন্ধু বা বান্ধবীকে সঙ্গে নিয়ে কিছুটা দিন নিরিবিলিতে নিশ্চিন্তে কাটানো এমন একটা জায়গা অরক বনিয়া। জনকোলাহল বর্জিত, অথচ সেখানে থাকবে প্রকৃতির বিশুদ্ধতা। হাত বাড়ালেই অনুভব করা যাবে প্রকৃতি কন্যার উষ্ণ আলিঙ্গন। তাই অনেক অনুসন্ধানের পর আপনি কিন্তু এই জায়গাটা বাঁচতেই পারেন একদম নিঃশব্দে। ঝিনুকের মাঝে মুক্তোর আর সেই মুক্তমালার সন্ধান পাবেন অরক বেনিয়ায়। তাই পর্যটন কেন্দ্রটির নাম হচ্ছে অরক বনিয়া, যার পোশাকী নাম দক্ষিণ পুরুষোত্তমপুর। আর এই সমুদ্রতট মন্দারমণি যাওয়ার জাস্ট আগেই পড়বে। তাই দেরি না করে আজকের এই এক ঘন্টার আড্ডা আমরা কিন্তু পায়ে পায়ে পৌঁছে যাব লাল কাঁকড়ার সৈকতে। তারপর অবশ্যই আপনারাও সেই সৈকতে পা বাড়াবেন, এই ব্যাপারে আমি নিশ্চিত। সঙ্গে থাকুন, এখন শুনবো কয়েকটা গান, আর তারপর আমাদের হাঁটাহাঁটির পালা লাল কাঁকড়ার সৈকতের উপর। সঙ্গে থাকুন।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে.কম এ মন যখন নিরুদ্দেশ।

বিগুর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন শুনছেন রেডিও বাংলা .com আর আড্ডা চলছে আমাদের লাল কাঁকড়ার সৈকতের কিছু খুঁটিনাটি ব্যাপার, আর যেখানে আপনি আপনার প্রিয় সময়টা কাটাতে চলেছেন খুব তাড়াতাড়ি। কাঁথি স্টেশন পৌঁছে আপনি দেখবেন গাড়ি চালক আপনাদের জন্য প্রতীক্ষারত, সদল বদলে হৈ হৈ করে উঠে পড়বেন সেই গাড়িতে। দীঘা বাইপাস ধরে দুর্দান্ত গতিতে সেই গাড়ি কিন্তু ছুটবে, এক এক করে ফিকে হয়ে আসবে হাতিবুড়িয়া এবং সুবর্ণদীঘি। হঠাৎ পিছামণি বাজারের কাছে আসতেই গাড়ির চালক আপনাদের ফিরিয়ে দেবে পুরনো ইতিহাসের পাতায়। কেন? তার মুখ থেকেই শুনতে পাবেন দেশের স্বাধীনতা লাভের আগে গান্ধীজি যখন লবণ সত্যাগ্রহ আন্দোলনে সামিল হওয়ার জন্য সমগ্র ভারতবাসীর কাছে আবেদন জানান, তখন এই এলাকার মানুষজন স্বেচ্ছায় সেইটাকে সাড়া দেন, আর সেই আন্দোলন থেকেই এই স্থানের নাম হয়ে যায় পিছাপনি। স্মারক হিসেবে এখনও কিন্তু গ্রামে অশোকস্তম্ভ স্বমহিমায় বিরাজমান। তাই চাউলখোলা মোড় থেকে বাম হাতের রাস্তা ধরবে কালিন্দি ডেরা রানিয়া পেরিয়ে মন্দারমণি রোড, পথের দুপাশে অজস্র ভেড়ি দেখতে পাবেন। চালক বলবে এগুলোতে মূলত চিংড়ির চাষ হয়, প্রতিটি ভেড়িতে ঘুরন্ত চাকা কেন? সেই হাসি আপনার কপালেও কিন্তু ভাঁজ এনে দেবে, হাসছে কেন? তখন সে বলবে আসলে এই চাকাগুলো ঘুরিয়ে জলাশয়ে অক্সিজেন সরবরাহ করা হয়, না হলে মাছগুলো যে মারা যাবে। সোজা রাস্তা পেরিয়ে তখন গাড়ি হুশ করে ছুটে চলবে বাম হাতের কাঁচা রাস্তার দিকে, আর ওপাশে একটু এগোলে গাড়ি হঠাৎ ব্রেক কষবে চালক, কার ঘুমিয়ে পড়লেও চোখের সামনে তখন সীমাহীন সমুদ্রের হাতছানি দেখতে পাবেন, আর দুপাশে মৎস্যজীবীদের গ্রাম, সারি সারি অস্থায়ী কুপড়ি, কোথাও কোথাও দেখবেন জাল বোনা হচ্ছে, কোথাও রোদে শুকোনো হচ্ছে শুটকি মাছ, সমুদ্রপাড়ের জমিতে কোথাও নিরালা ঝাউবনের ডাক, আবার কোথাও সারবিহীন মৌসুমি ফসলের চাষ। এই পৌঁছে যাবেন গুটি গুটি পায়ে লাল কাঁকড়ার সৈকত অরপনিয়ায়। সঙ্গে থাকুন, আমরা ফিরব খুব তাড়াতাড়ি। এখন

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

পেলাম কয়েকটি গানের পর আজকের এই স্পেশাল আড্ডা লাল কাঁকড়ার সৈকতের কথা নিয়ে। এবং যাদের কাছে সমুদ্র খুব প্রিয় তাদের এই হঠাৎ চোখ বন্ধ করে চোখ খুললেই সামনে যদি সমুদ্রের এই ঢেউটা দেখতে পায় না, মনটা কিন্তু একটা অন্যরকম হয়ে যায়। ঠিক যেরকম যারা পাহাড় ভালোবাসে, পাহাড়ের একদম কোলের কাছে দাঁড়িয়ে শুধু হাতটা মেলে দিয়ে একবার তাকিয়ে থাকা, তাতেই কিন্তু মন শান্ত হয়ে যায়, মন ভালো হয়ে যায়। ঠিক সেরকমভাবেই এই সমুদ্র এইভাবে আপন করে নেয় আমাদের। তো দুচোখ ভরে শুধু অনুভব করবেন সাগর কন্যার মোহময়ী রূপ, যত দূর দেখবেন সেখানে কেউ কোথাও নেই। জীবনে প্রথমবার একটা জিনিস দেখবেন যে এরকম কিছু জায়গায় জনমানব সম্য এমন এক সৈকত যেটা বিনা বাধায় অধিকার করে আছে একটা সাম্রাজ্য, দূরে দূরে ঝাউবনের শাড়ি আর মাঝে মধ্যে ইয়াসের হত্যালীলায় পর্যটস্ত দু একটা উৎপাটিত ঝাউ গাছ। শাড়ি দিয়ে বাঁধা আছে মাঝি ভাইদের নৌকো, ক্ষণিকের বিরতি আর প্রয়োজন মতো ঝাঁপ দেবে সাগরের জলে। এই গুটি গুটি পায়ে চলতে চলতে হঠাৎ আপনি কিন্তু থেমে যেতে পারেন এমন একটা জায়গায় যেখানে হঠাৎ দেখলেন এটি জ্যান্ত শঙ্কর মাছ। তাই দেরি না করে লাল কাঁকড়ার সৈকতকে বেছে নিন, ডায়েরিতে নোট করুন আর চলে আসুন খুব তাড়াতাড়ি। যারা কলকাতায় থাকেন, যারা কলকাতায় ঘুরতে এসেছেন, বাইরে থেকে দুদিনের জন্য ঘুরে যান এই লাল কাঁকড়ার সৈকত ওরক বনিয়ায়। আড্ডা জারি থাকবে, সঙ্গে থাকবে।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
4: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
5: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
4: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
1: Radio partner, radiobanglanet.com.
6: শুনছেন রেডিও বাংলানেট.কম, বাংলার গান বাঙালির প্রাণ।

শুনছেন রেডিও বাংলানেট ডট কম, শুনছেন গান মুসাফিরের আড্ডা সৌভিকের সঙ্গে। আর আরেকটু এগিয়ে যাই, মানে পায়ে পায়ে আরেকটু সৈকতে আমরা হাঁটাহাঁটি করি। তো এই হাঁটতে হাঁটতেই এক মৎস্যজীবীর কাছে আমি পৌঁছে গিয়েছিলাম এবং সেখান থেকেই জানা গিয়েছিল আরেকটা কথা, সেটা হচ্ছে বিকেলবেলায় লাল কাঁকড়ায় ভরে উঠবে সমুদ্র সৈকত। আর সেই কথা শুনে এক রাত আশা বুক বেঁধে নিয়ে চলেও গিয়েছিলাম অতিথি নিবাসে। তখন কিন্তু অন্য কোনো চিন্তা নেই, শুধু হৃদয়ে আমার নাচে রে আজকে ময়ূরের মতো নাচে রে, অপেক্ষা করে আছি বিকেলের প্রতীক্ষায়, মানে খুব তাড়াতাড়ি কখন সেই লাল কাঁকড়াকে দেখতে পাবো। তো অতিথি নিবাসের বারান্দায় বসে নির্নিমেষ নয়নে দেখছি সাগরের জলে জোয়ার ভাটার খেলা। পরন্ত বিকেলে পৌঁছে গেলাম পায়ে পায়ে, ঠিক যেভাবে এই সময় এসে দাঁড়িয়ে আছি সাগরের বেলাভূমিতে, এবং আপনি সত্যি এসে ঘাবড়ে যাবেন। এটাই যে সমুদ্র, সমগ্র সমুদ্র জুড়ে লাল কাঁকড়া কিন্তু আপনার চারপাশে ঘুরঘুর করবে। আর সেই সৈকতকে কেন আপনি বলবেন না বলুন তো, যে লাল কাঁকড়া বিচ বলতেই পারেন। তাজপুর বিচের সঙ্গে এখানে আকাশ পাতাল একটা পার্থক্য আছে, পর্যটকদের পদধ্বনি শুনলেই তাজপুরের লাল কাঁকড়ার ধল মুহূর্তেই অদৃশ্য হয়ে যায়, কিন্তু এখানে তারা আপন খেয়ালে বিপরীতে ঘুরে বেড়াচ্ছে। তাই এরকম ভাববেন না যে লাল কাঁকড়া নিয়ে আপনি পরক্ষণে দেখবেন হাতের ওপর ঠিক কেমন। যতক্ষণে আপনি ভাববেন বা ধরার চেষ্টা করবেন ততক্ষণও বালির অনেক গভীরে। তাই যেরকম স্বচ্ছন্দে আপনিও হাঁটবেন, ঠিক সেভাবেই আনন্দে আত্মহারা হয়ে তারাও কিন্তু গুটি গুটি পায়ে সারা সৈকত জুড়ে হেঁটে বেড়াচ্ছে, বেড়াবে। সঙ্গে থাকুন, আবারও ফিরবো আজকের স্পেশাল আড্ডা লাল কাঁকড়ার সৈকতে। জুড়ে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

0: তার ওই লৌহ কপাট ভেঙে ফেল করলে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী
1: কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কর রে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী
0: ওরে ও তরুণীশা বাজা তোর প্রলয় বিষাণ ধ্বংস নিশান উরুক প্রাচীর প্রাচীর বেদী।

0: কেশে রাজা, কাজলের বাজনা বাজা, কে মালিক কেশে রাজা, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কে রে, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কে রে।
1: হা হা পায় যে হাসি, ভগবান পড়বে ফাঁসি, সর্বনাশী শিখায় এ হীন তথ্য কে রে।

0: করার ওই ভিত্তি নাড়ি, তেরে দেখি ভীম করার ওই ভিত্তি নাড়ি,
1: লাথি মার ভাঙরে তালা, যত সব বন্দিশালায় আগুন জ্বালা, আগুন জ্বালা ফেলো পাড়ি, লাথি মার ভাঙ।

0: ভাষণ বেদি রক্ত জমাট শিকল পূজার ভাষণ বেদি রক্ত জমাট শিকল পূজার ভাষণ বেদি
1: শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট ডট কম। আর এই মুহূর্তে আপনি শুনছেন লাল কাঁকড়ার সৈকতের কাহিনী। তো একটা কথা প্রথমেই বলে রাখি, সেটা হচ্ছে হাতে সময় থাকলে এখান থেকেই কিন্তু আপনি যেতে পারবেন মন্দারমণি, তাজপুর, জুনপুট, বগুড়ান, জলপাই ও পেটুয়া বন্দর। এই কয়েকটা জায়গা কিন্তু আপনি খুব সহজেই ঘুরে আসতে পারেন একমাত্র এই নীল কাঁকড়ার সৈকত থেকে। আরেকটা জিনিস বলে রাখি, সেটা কিন্তু আরও ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে দেখে নিতে পারেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখিত কপালকুণ্ডলা। নিশ্চয়ই অনেকে পড়েছেন। আর এই কপালকুণ্ডলা উপন্যাসের বিখ্যাত কপালকুণ্ডলা মন্দিরটি কিন্তু দেখতে পারেন। তাহলে আপনি আর দেরি না করে অবশ্যই খুব তাড়াতাড়ি চলে আসুন লাল কাঁকড়ার সৈকত অরপ্পণিয়ায়। আর অবশ্যই এই সৈকত ঘুরে আমাকে কিন্তু জানাতে ভুলবেন না যে কেমন লাগলো এই লাল কাঁকড়ার সৈকত অরকবনিয়া। এবং লাল কাঁকড়া অবশ্যই হাতে নেবেন, নিয়ে একবার পরখ করে দেখবেন। হ্যাঁ, না ঘাবড়াবেন না, এরকম ভয়ঙ্কর কিন্তু কিছু নয়। তাই আরেকটা কথা বলি, কেমন লাগলো 4474-3963712 তে অবশ্যই জানাবেন আজকের এই আড্ডা আপনাদের কেমন লাগলো। আর ইমেল করবেন কেমন লাগছে গান মুসাফিরের আড্ডা সৌভিকের সঙ্গে gm@radiobanglanet.com এ অবশ্যই জানাবেন। আর আপনাদের যদি নতুন কোনো ভাবনা থাকে যে এই ব্যাপারটা নিয়ে আড্ডা দিলে আপনাদের ভালো লাগবে, সেটাও কিন্তু জানাতে পারেন আমাকে আপনারা। আজ এ পর্যন্তই, দেখা হবে সোমবার ঠিক এই সময়। আবারও শুনতে ভুলবেন না বিশ্বজুড়ে সোমবারের স্পেশাল একটা শো। আজ এ পর্যন্তই, জুড়ে থাকুন আর শুনতে থাকুন 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট.com।

এই যে প্রত্যেকটা দিন আপনার সঙ্গে আমার কিছু বিশেষ মুহূর্ত আপনার এবং আমার মনের লকারে সেভড হয়ে রয়েছে, সেটা কিন্তু ভীষণ দামি একটা জিনিস। এটা নিশ্চয়ই আপনিও মানেন? হ্যাঁ, আমি এই কথাটা ভীষণ মানি। এখন এই মুহূর্তটায় আপনি রয়েছেন আমার সঙ্গে এবং আমি আপনার সঙ্গে রয়েছি। সেই মুহূর্তটা মনে হবে আপনার অতিরিক্ত চিন্তা ভাবনা, দুশ্চিন্তা বা এমন কোনো বিষয় যেটা আপনাকে ভীষণভাবে কুড়ে কুড়ে খাচ্ছে বা আপনার মানসিক শান্তিটাকে নষ্ট করছে, সেই মুহূর্তর থেকে একটু বেরিয়ে এসে নিজের যা করতে ভালো লাগে বা নিজের একটা মুহূর্ত এমনভাবে কাটান, সেই মুহূর্তটাকেই স্পেশাল করে দিন। কিভাবে স্পেশাল করবেন পরে বলছি, তার জন্য শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
4: আপনি শুনছেন রেডিও বাংলানেট.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।
5: আমাকে এ শহরের অলিগলি সে পাঠালো উপহার।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ। আর হ্যাঁ, আমাকে শুনতে হলে অবশ্যই ওয়েবসাইটটা জানতে হবে। আমাদের ওয়েবসাইট হল www.radiobanglanet.com। হ্যাঁ, তো যেটা নিয়ে কথা হচ্ছিল, আপনার কঠিন মুহূর্তটাকে কি করে স্পেশাল করবেন। দেখুন, সব মুহূর্ত আমাদের কাছে খুব স্পেশাল হবে এমনটা নয়। কঠিন পরিস্থিতি যদি জীবনে না আসে, তাহলে স্পেশাল মুহূর্তগুলোকে উপভোগ করতে পারবেন না, এটা সত্যি। কিন্তু তার মানে এই নয় যে আপনার জীবনের প্রত্যেকটা মুহূর্তই ভীষণ কঠিন হবে, সেটা নয়। আপনি ভীষণ কষ্টে আছেন, আপনার মনটা খুব বিষণ্ণ, বা আপনি এমন কিছু একটা নিয়ে ভাবছেন যেটা সমাধান করে উঠতে পারছেন না, প্রেয়ার্স করুন, প্রার্থনা করুন, আপনার ভালো মুহূর্তকে ম্যানিফেস্ট করুন। দেখবেন, আজকের কঠিন মুহূর্তটা কেটে গিয়ে আগামীতে ভালো মুহূর্ত আসতে বাধ্য, কারণ কঠিন সময় কাটে। হ্যাঁ, যদি আপনি ওই কঠিন মুহূর্তটার মধ্যে যাপন করতে থাকেন আর এটা ভেবে নেন যে ভালো মুহূর্ত আর আসবে না, তাহলে কিন্তু খুব চাপ আছে বস। তাই ভালো মুহূর্তকে ম্যানিফেস্ট করতে হবে, ইটস আ প্র্যাকটিস, এভরি ডে প্র্যাকটিস করতে হবে, ভালোভাবে বাঁচতে হবে, পজিটিভ থাকতে হবে। এই যে এই মুহূর্তটা আমার জন্য দারুণ স্পেশাল, কেন বলুন তো, আপনি আমাকে মন দিয়ে শুনছেন, আর আমিও আপনার কাছে পৌঁছে যাচ্ছি আপনার মনের মধ্যে। তাই এই স্পেশাল মুহূর্তগুলো আপনার এবং আমার মধ্যে রয়ে যাবে, আমি জানি। আপনার যদি এমন কোনো বিশেষ মুহূর্ত থাকে যে মুহূর্তটা আপনাকে নতুন করে বাঁচার রসদ জুগিয়েছে, নিশ্চয়ই আছে এমন কোনো মুহূর্ত বা এমন কোনো মানুষ যে আপনার মুহূর্তগুলোকে, জীবনের অনেক মুহূর্ত সুন্দর করে দিয়েছে, অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা +447503965712। পরে দুটো গান আপনার সেই বিশেষ মুহূর্তকে উৎসর্গ করলাম। শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। কি তৈরি তো ব্যাগ ট্যাগ গুছিয়ে নিন এবার।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ। ও, আপনারও নিশ্চয়ই আমাদের প্রত্যেকটা মুহূর্তের আপডেট চাই? তাহলে অবশ্যই ফলো করুন আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলা নেট। এখনও যদি আপনার ফলো না করা হয়ে থাকে তাহলে অবশ্যই ফলো করুন আমাদের ফেসবুক পেজ। হ্যাঁ, তো ফিরে আসি আড্ডায়। কিছু কিছু মুহূর্ত আমাদের জীবনে এতটাই স্পেশাল হয়, সেটা যখন আমাদের কাছে আসে তখন কিন্তু আমাদের পাস্ট ট্রমা, স্ট্রেস, সেগুলোকে বিরতি দিয়ে মুহূর্তগুলোকে আলিঙ্গন করতে হবে। তখন কিন্তু ওই জিনিসগুলোকে আর ভাবলে হবে না। আমি জানি পাস্ট ট্রমা, স্ট্রেস, অ্যাংজাইটি বা এমন কোনো ঘটনা আপনাকে কুড়ে কুড়ে খাচ্ছে সেই সময়টা, সেগুলো ভোলা যায় না। কিন্তু এমন কোনো মুহূর্ত আছে, এমন কিছু স্পার্ক আছে, সেই মুহূর্তগুলো যখন আসবে সেগুলোকে কিন্তু আপনাকে আলিঙ্গন করতে হবে। দেখবেন আপনার ট্রমাগুলো কোথায় যেন টাটা বাই বাই হয়ে গেছে। তাই সেই বিশেষ মুহূর্তগুলোকে আলিঙ্গন করুন, ভালো থাকবেন, সুন্দরভাবে বাঁচতে পারবেন। তাই আমি অবশ্যই বলবো মুহূর্তে বাঁচুন, এই মুহূর্তটা আপনার জন্য ভীষণ স্পেশাল হোক। পরের গানটা আপনার যে কোনো একটা বিশেষ মুহূর্তকে সাক্ষী রেখে আপনাকে আমি ডেডিকেট করলাম। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

0: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
1: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
0: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
2: Radio partner, radiobanglanet.com. What if for just 2 days, you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. Rivasa 2026 at the iconic Chiswick Town Hall. A celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, radiobanglanet.com.
3: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ, কথা হচ্ছিল মুহূর্ত নিয়ে, মুহূর্তে বাঁচা নিয়ে। মানে এই মুহূর্তটা বা যেই মুহূর্তটা আপনার জন্য ভীষণ স্পেশাল, সেই মুহূর্তটার কথা মনে করে আপনার দেখবেন যখন মনটা ভীষণ খারাপ থাকবে, তখন কিন্তু সেই মুহূর্তটাকে মনে করে আপনার মনটা ইনস্ট্যান্ট ভালো হয়ে যায়। এটা একটা ম্যাজিক। তবে কিছু কিছু মানুষ কিন্তু ভালো মুহূর্ত আমাদের উপহার দেয়, এটা কিন্তু অস্বীকার করা যাবে না। এমন কিছু মানুষ আছে যারা এক মুহূর্তের জন্য এসে মনটা ইনস্ট্যান্ট ভালো করে দেয়। ভিতরের ভেঙে যাওয়া আমিটাকে নিজের অজান্তেই যেন মেরামত করে দেন। কিছু মানুষের মধ্যে না একটা পজিটিভ অরা আছে, একটা পজিটিভ ভাইবস আছে। সেই ভাইবসগুলো না ক্যাপচার করে আমাদের সেই ভাঙাচোরা মনটা। আমি জানি আপনার জীবনেও এরকম একজন বা কয়েকজন মানুষ ডেফিনেটলি আছে। যদি এরকম কোনো মানুষ থাকে আর এরকম বিশেষ কোনো মুহূর্তের গল্প থাকে, তাহলে অবশ্যই আমাকে জানান। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিশ্চয়ই মনে আছে, তাও বলছি, +447503965712। তাহলে জানাচ্ছেন তো সেই বিশেষ মানুষটা আপনার বিশেষ মুহূর্তকে যারা বাঁচিয়ে রাখছে সেই গল্পটা। তাহলে অবশ্যই মুহূর্তে বাঁচুন আর শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

ভালো মুহূর্ত কিন্তু আমাদের জীবনে ভীষণ কম আসে, এবং কিছু মুহূর্ত আছে যে মুহূর্তগুলো আমরা উপভোগ করতে না করতে সেই মুহূর্তগুলো কিন্তু আমাদের হাত থেকে বেরিয়ে যায়। তাই ভালো মুহূর্ত আসলে আমি বারবার বলছি, সেটাকে আগলে রাখুন, সেটাকে আলিঙ্গন করে বাঁচুন। এই যেমন সময় বাবা জীবন আমাকে বলছে, এই বিশেষ মুহূর্তটায় আমাকে থামতে হবে, কারণ সময় প্রায় শেষের দিকে। আমার না মাঝে মাঝে ভীষণ মানে অভিমান হয় সময়ের ওপর, কেন বলুন তো? যখনই আপনার আর আমার আড্ডাটা একদম জমজমাট একটা পর্যায়ে চলে যায়, তখনই সময় বলে আমি এবার শেষ। এরকম না মানে ঠিক ভালো লাগে না। যাই হোক, আজকের এই সময়টা শেষ না হলে, আজকের এই মুহূর্তটা শেষ না হলে কালকের মুহূর্তটা কীভাবে আসবে? ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, মুহূর্তে বাঁচুন। আগামীকাল আরও আড্ডা হবে, নতুন কোনো গল্প হবে, নতুন বিষয় জানা যাবে। আজকের এই মুহূর্তটা আমি আমার মনের লকারে সেভড রাখলাম। তাহলে আজ আসি, শুনতে থাকুন রেডিও বাংলানি.com। মন যখন নিরুদ্দেশ।

এই বক্স অফিসের গল্প শুনব আমাদের আজকে পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা চলে এসেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে, যেখানে আমরা অবশ্যই এই তিনটে ছবি, এই ছবিগুলো নিয়ে আমরা কথা বলবো। আমরা জানবো দর্শকরা কোন ছবিকে বেশি পছন্দ করছেন আর কোন ছবি বা এগিয়ে রয়েছে। সবকিছুই থাকছে আমাদের আজকের পপকর্নের আড্ডায়। তবে এখন সময় হয়েছে পরপর তিনটে গান শোনার। চলুন শুনে নিই পরপর তিনটে গান, তারপর ফিরছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। আমি আপনার বন্ধু অনামিকা, তাই কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে .com এ। মন যখন নিরুদ্দেশ।

পুজোর ছবি নিয়ে দর্শকদের মধ্যে একটা আলাদা উৎসাহ সবসময় দেখা যায়। প্রতি বছরের মতো এই বছরও দুর্গাপুজোর সময় বাংলা ছবি মুক্তি পেয়েছে। এবছর তিনটে বাংলা ছবিকে আমরা পেয়েছি এই উৎসবের মৌসুমে। আর সেই ছবিগুলি নিয়েই আমরা আজ কথা বলছি পপকর্নে। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমরা প্রথমেই যেই ছবির কথা বলবো সেটি হলো টেক্কা। বাঙালি দর্শক পুজোর সময় সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় একটা ছবি পাবেন এমন আশা অবশ্যই করেন। আর এ বছরও তেমনই পাওয়া গিয়েছে টেক্কা ছবিটি। তবে এবছর উপরি পাওনা সেই ছবিতে অভিনেতা দেবকে। দেব ছাড়াও এই ছবিতে রয়েছেন রুক্মিণী মৈত্র এবং স্বস্তিকা মুখোপাধ্যায়। এই টেক্কা ছবিটি মুক্তি পেয়েছে এবছর পুজোতে। আর সেই সঙ্গে উইন্ডোজ প্রোডাকশনের শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় পরিচালিত বহুরূপী ছবিটিও মুক্তি পেয়েছে। আর এই ছবিতে রয়েছেন আবির চট্টোপাধ্যায়, রীতা ভরি চক্রবর্তী এবং কৌশানী মুখোপাধ্যায়। সেই সঙ্গে মুক্তি পেয়েছে পথিকৃত বসুর শাস্ত্রী ছবিটি। আর সেখানে অভিনয় করেছেন মুখ্য চরিত্রে অভিনেতা মিঠুন চক্রবর্তী। সুতরাং বোঝাই যাচ্ছে তিনটে ছবি দারুণ কাস্টিং, সব তারকা খচিত ছবি। তাই এই ছবিগুলো বক্স অফিসে কেমন করলো সেটাও জানতে আমাদের ভীষণ ইচ্ছে করছে। জানবো, তবে এখন সময় হয়েছে গান শোনার। চলুন শুনে নি গান, তারপর আবার ফিরছি পপকর্ন নিয়ে। তাই সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলা .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

প্রতি বছরের মতো এবছরও পুজোর ছবি মুক্তি পেয়েছে। আর এবছর দুর্গাপুজোর মৌসুমে তিনটে বাংলা ছবি উপহার পেয়েছেন বাঙালি দর্শক। আর সেই তিনটে ছবি কিন্তু 8ই অক্টোবর অর্থাৎ পঞ্চমীর দিন মুক্তি পেয়েছে। আর সেই ছবিগুলো নিয়েই আমরা আজ কথা বলছি পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট.কম, আর আপনার সঙ্গে রয়েছি আমি অনামিকা। আমরা এই বছর যে তিনটে ছবির কথা বলছি, সেই তিনটে ছবির মধ্যে হলো সৃজিৎ মুখোপাধ্যায় পরিচালিত টেক্কা, বহুরূপী উইন্ডোজ প্রোডাকশনের শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় পরিচালিত, এবং পথিকৃত বসুর ছবি শাস্ত্রী। এই তিনটে ছবি আমরা 8ই অক্টোবর পঞ্চমীতে মুক্তি পেতে দেখেছি। প্রথম তিন দিনে অর্থাৎ সপ্তমী পর্যন্ত যদি হিসেব দেখা যায়, সেখানে আমরা দেখব টেক্কা ছবিকে টিক্কা দিয়ে এগিয়ে রয়েছে বহুরূপী ছবিটি। আর এখানেই আমরা জানতে পারি দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের তরফ থেকে প্রথম তিন দিনে যে টিক্কা ছবিটির ব্যবসা, সেই ব্যবসার পরিমাণ যেটা জানানো হয়েছে সেটা হলো 1.5 কোটির অঙ্ক পেরিয়ে গিয়েছে। অন্যদিকে আমরা যদি বহুরূপী ছবিটির দিকে দেখি, আবি চট্টোপাধ্যায়, কৌশানী মুখোপাধ্যায় এবং রীতা ভরি চক্রবর্তী, এবং এই ছবিতেই শিবপ্রসাদ মুখোপাধ্যায়কেও আমরা অভিনয় করতে দেখেছি, এই ছবিটি বহুরূপী ছবিটি কিন্তু প্রথম তিন দিনেই 2 কোটির ব্যবসা করে ফেলেছে, এমনটাই খবর পাওয়া গিয়েছে। তবে যদি আমরা এইভাবে বক্স অফিসের নিরিখে দেখি, তাহলে বাজিমাত করে চলেছে কিন্তু এই বহুরূপী ছবিটি। আমরা এই যে আজকে পপকর্নে আমরা পুজোর ছবি নিয়ে কথা বলছি, সেই আড্ডা তো জারি থাকবে, তবে এখন সময় হয়েছে একটা ছোট্ট বিরতি নেবার। ফিরে আসছি, বিরতির ওপারে আমি অনামিকা, তাই কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম। মন যখন নিরুদ্দেশ,

আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। কি তৈরি? তো ব্যাগ ট্যাগ গুছিয়ে নিন এবার।

রেডিও বাংলানেট .com এ শুনছেন পপকর্ন, আর আপনার সঙ্গে রয়েছি আমি অনামিকা। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি পুজোর ছবি নিয়ে, কারণ এই বছর পুজোর মৌসুমে তিনটে বাংলা ছবি মুক্তি পেয়েছে, যার মধ্যে রয়েছে পরিচালক সৃজিৎ মুখোপাধ্যায় পরিচালিত ছবি টেক্কা, অন্যদিকে রয়েছে নন্দিতা রায় শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত বহুরূপী ছবিটি, আর রয়েছে পথিকৃত বসুর পরিচালনায় শাস্ত্রী ছবিটি। তিনটে ছবি কিন্তু তারকা খচিত, আর এই ছবিগুলো বক্স অফিসে ভালো ব্যবসাও করছে, সব ছবিগুলোই কিন্তু হাউসফুল হচ্ছে শো। আর পুজোর মৌসুমে সবাই হলে গিয়ে ছবি দেখতে পছন্দ করেন, যেহেতু পজিটিভ রিভিউ এসছে এই ছবিগুলোর, সেই জন্য দর্শক আরও বেশি সিনেমা হলে গিয়ে সিনেমাগুলো দেখার চেষ্টা করছেন। আর এই যে ছবিগুলো সেগুলো সবই ভালো ব্যবসা করছে, ভালো হাউসফুল হচ্ছে ছবিগুলো। তবে যদি প্রথম দ্বিতীয় তৃতীয়ের যদি নিরিখে দেখতে হয়, সেক্ষেত্রে কিন্তু বহুরূপী ছবিটি এগিয়ে রয়েছে। বহুরূপী ছবিতে আমরা অভিনয় করতে দেখছি অভিনেতা আবির চট্টোপাধ্যায়, রয়েছেন রীতাভরী চক্রবর্তী, কৌশানী মুখোপাধ্যায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়। অন্যদিকে টেক্কা ছবিতে অভিনয় করেছেন অভিনেতা দেব, রুক্মিণী মৈত্র এবং স্বস্তিকা মুখোপাধ্যায়। আর শাস্ত্রী ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সুপারস্টার মিঠুন চক্রবর্তী। আমাদের আজকের এই পপকর্নের আড্ডা জারি থাকবে, তবে এখন সময় হয়েছে পরপর দুটো গান শোনার। ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট .com, মন যখন নিরুদ্দেশ।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে। ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ,

ব্যাক টু ব্যাক দুটো গান ছিল আপনার জন্য। ফিরে এলাম গানের উপরে, আমি অনামিকা, আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলানেট.com, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি পুজোর ছবি নিয়ে, কারণ প্রতি বছরই পুজোর সময় ছবি মুক্তি পায় বাংলা ছবি। এই বছর তিনটে বাংলা ছবি মুক্তি পেয়েছে এই পুজোর মরশুমে। যেহেতু এই সময় দর্শকরা ভীষণ একটা উৎসবের মেজাজে থাকেন, ভীষণ মজা করে সিনেমা হলে গিয়ে ছবি দেখতে পছন্দ করেন, তাই এই তিনটে ছবি কিন্তু খুব ভালো ব্যবসা করছে। যেখানে আমরা দেখছি পরিচালক সৃজিৎ মুখোপাধ্যায়ের পরিচালনায় টেক্কা ছবিটি রয়েছে, শিবপ্রসাদ মুখোপাধ্যায় নন্দিতা রায় পরিচালনায় বহুরূপী ছবিটি রয়েছে, মিঠুন চক্রবর্তী অভিনীত ছবি পথিকৃত বসুর পরিচালনায় শাস্ত্রী। তিনটে ছবি কিন্তু দারুণ ব্যবসা করছে আর বক্স অফিসে রীতিমতো বাজিমাত করে চলেছে। ছবিগুলোর জন্য অবশ্যই রইল অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের মতো অনুষ্ঠান শেষ করবার পালা, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি আজকের মতো চলে গেলেও আগামীকাল ঠিক একই সময় আবার চলে আসবো পপকর্ন নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট.com। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না প্রবাসী মন, শুধুমাত্র রেডিও বাংলানে.com এ। মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: শুনছেন রেডিও বাংলা .com, বিশ্বের বাঙালির অভিনব হাইপারলিংক।

ফিউচার, তারপরে কেটে গেল মাস্টার, ফিউজ হলো যে কত ফিউচার, বন্ধুরা পার্স তুলে একে ওকে তাকে তোলে, বন্ধুরা পার্স তুলে একে ওকে তাকে তোলে।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। কি তৈরি তো ব্যাগটা গুছিয়ে নিন এবার?
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
2: সময়।
1: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
3: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশী এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশীর সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।
3: আর

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

এটি পৃথিবীর অন্যতম একটি পানীয়, শুধু অন্যতম নয়, অন্যতম জনপ্রিয় একটি পানীয়। তো এই পানীয় এবং এই পানীয় প্রেমীদের নিয়েই গতকালও আমাদের আড্ডাটা জারি ছিল আর আজকেও জারি থাকবে। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আমাদের আড্ডাটা গতকাল জারি ছিল কফি এবং কফি প্রেমীদের নিয়ে। এই কফি এবং কফি প্রেমী, এরা এমন একটি সম্প্রদায় যাদেরকে ঘিরে কিনা অনেক গল্প কাহিনী এবং ঘটনা আছে, এবং যেগুলো কিনা জাস্ট চমকে দেওয়ার মতো। তো গতকালও সেরকমই কিছু কথা আপনার সঙ্গে শেয়ার করেছিলাম আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, আর আজকেও শেয়ার করব কফি এবং কফি প্রেমীদের নিয়েই এরকম কিছু তাক লাগিয়ে দেওয়ার মতো কথা। কিন্তু সবই করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

নিয়ে চলছে, আমেরিকা আমেরিকায় মোমবাতি সে বড় হয়ে বলছে। উইলসন জনসন হাতে নিয়ে মেগাটন, কি ভাবছে ভিয়েতনাম? এখনো কলম্বাস দিনগুলো ভেঙে ভেঙে চলছে, আমেরিকা আমেরিকায় মোমবাতি সে বরফে গলছে। এদিকে ট্রাউট মাছে ভরে গেল বিপাশা জেলা, কৃষি ব্যাপার বেশ কৃষি, আমি আগন্তুক।

মাঝখানে গোটা দুই স্টেডিয়ামে ফুটবল নেই। সাহারার দুপুরেতে কেন গায়ে কম্বল নেই? আলফের চুড়োতে উট পাখি উড়ছে।

0: লোটে গে লিপস্টিক কোন ফাঁকে কোথায় যে লাগছে, দুজোড়া দুষ্ট চোখ লক্ষ্মীটি হয়ে রাত জাগছে। এতদিনে বনলতা ভুলে গেছে কোথায় ছিলাম, আমি আগন্তুক আমি বার্তা দিলাম, কঠিন অঙ্ক এক বসতে দিলাম। এ প্লাস বি হোল না, এ প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু
1: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.com।
2: ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে.কম এ মন যখন নিরুদ্দেশ।

চলেছি সব সত্যি এই দুনিয়ায় ভাই সবই হয় ভাই সবই হয় সব সত্যি সব সত্যি।

0: যেটা যাও ভাঙাতে কিছু মিলবে না এত রত্রি শুধু কল যেটা যাও ভাঙাতে কিছু মিলবে না এত রত্রি সব সত্যি এই দুনিয়ায় ভাই সবই হয় ভাই সবই হয় সব সত্যি সব সত্যি এই দুনিয়ায় ভাই সবই হয় ভাই সবই হয় সব সত্যি সব সত্যি।
1: What if your IT partner cared about more than just IT? At ETOS Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, ETOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. ETOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে।
3: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে
4: সুবিধাও মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
3: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
5: শুনছেন রেডিও বাংলানেট .com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

পৃথিবীর সব থেকে বেশি কফি প্রস্তুতকারক দেশ এবং জনপ্রিয়তম কফি প্রস্তুতকারক দেশ হলো ব্রাজিল। কিন্তু জানেন কি যে এই কফি কিন্তু উৎপাদন শুরু ব্রাজিলে হয়নি। তো রেডিও বাংলা নাই ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে কফি এবং কফি প্রেমীদের নিয়ে। তো যে কথা বলছিলাম যে পৃথিবীর জনপ্রিয়তম কফি উৎপন্ন হয় ব্রাজিলে এবং সব থেকে বেশি কফিও উৎপন্ন হয় ব্রাজিলে, কিন্তু আপনি শুনে অবাক হয়ে যাবেন যে কফি কিন্তু প্রথম চাষাবাদ শুরু হয়নি ব্রাজিলে, এটি শুরু হয়েছিল ইথিওপিয়াতে। ইথিওপিয়াতেই প্রথম মানুষ কফি বিনস খুঁজে পান, কিন্তু এই যে কফি বিনসটা খুঁজে পেয়েছিলেন তার পেছনেও কিন্তু একটা অদ্ভুত ঘটনা আছে, সে কথা আপনার জন্য ওয়েট করবে একটা ব্রেকের উপরান্তে। এর সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

টিনটিন থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহাহো থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকবো সোম থেকে শুক্র শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার

কফির বিশেষত ব্ল্যাক কফির একটি অদ্ভুত গুণ হলো, আপনি যদি নির্দিষ্ট পরিমাণে খেতে পারেন তাহলে কিন্তু আপনার রাত্রিবেলা ঘুমই আসবে না। আর এই ব্যাপারটাই লক্ষ্য করেছিলেন এক ভদ্রলোক। তিনি ছাগলের ব্যবসা করতেন বা ছাগল চড়াতেন। তো তিনি দেখলেন যে সেই তার পোষা ছাগলগুলো এক ধরনের বেরি জাতীয় ফল খায় এবং ফল খেয়ে পুরো রাতটা তারা না ঘুমিয়ে কাবার করে দেয়। এই ভদ্রলোক ছিলেন ইথিওপিয়ান এবং তিনি পরবর্তীকালে কয়েকজনকে সেই বেরি জাতীয় ফলগুলির কথা বলেন। তারপরে কয়েকজন সন্ন্যাসী সেই ফল থেকে পানীয় তৈরি করেন এবং তারা খেয়ে সারা রাত প্রার্থনা করতে তাদের কোনো রকম অসুবিধাই হয়নি। এই শুরু হয়েছিল কফির জয়যাত্রা। আর ইথিওপিয়া ছিল সেই দেশ যেখানে প্রথম কফি পান করা শুরু করেন মানুষজনেরা। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে কফি এবং কফি প্রেমীদের নিয়ে। এরকমই অনেক ঘটনা, গল্প, কাহিনী আছে কফি এবং কফি প্রেমীদের নিয়ে। তো সেরকমই কিছু কথা আপনার জন্য বলছি আমি গৌরব, আজকে গতকালও বলেছি আর এখনও বলতে থাকবো, কিন্তু এখন একটা ছোট্ট ব্রেকের সময়, যার উপরান্তে এরকমই আরও কিছু কথা আপনাকে জানাবো। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, only on radiobanglanet.com।

এখন তো পৃথিবীতে সব জায়গায় ক্যাফে খুলে গেছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন বিখ্যাত বিখ্যাত ক্যাফে আছে। কিন্তু আপনাকে যদি জিজ্ঞেস করি যে প্রথম ক্যাফেগুলো কোথায় হয়েছিল বলুন তো, আপনি অবলীলাক্রমে বলে দেবেন যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে। ব্যাপারটা কিন্তু তা নয়। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন ইচ্ছে দানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে কফি এবং কফি প্রেমীদের নিয়ে। তো কফি পান করার জন্য দোকান যার নাম ক্যাফে, তো সেই ক্যাফেগুলো কিন্তু প্রথমে তৈরি হয়েছিল মিডল ইস্টে, মধ্যপ্রাচ্যে, এবং সেখানে তাকে বলা হতো কাহাভেহে খানে। এবং পরবর্তীকালে সেই কাহভেখানেই সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে, স্পেশালি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে। তো রেডিও বাংলা নেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে কফি এবং কফি প্রেমীদের নিয়েই আমাদের আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

পৃথিবীর জনপ্রিয়তম পানীয় কোনটি, চা না কফি? সেই নিয়ে কিন্তু একটা দ্বন্দ্ব সবসময় বর্তমান। অনেকেই বলেন চা অত্যন্ত প্রিয়, আবার অনেকে বলেন কফি সব থেকে ভালো পানীয়। তো সারা পৃথিবী জুড়ে একটা সার্ভে হয়েছে কয়েকদিন আগে, সেখানে দেখা গেছে যে প্রত্যেক দিন পৃথিবীতে প্রায় 200 কোটি কাপ মানুষজন কফি পান করেন, এবং সারা পৃথিবীতে প্রত্যেক দিন ওই প্রায় সমসংখ্যক কাপ চাই লোকে পান করেন। কিন্তু এক্ষেত্রে একটা টুইস্ট আছে, সেটা হলো যে একটি কাপ কফি বানাতে দরকার লাগে 10 গ্রাম কফি, অন্যদিকে এক কাপ চা তৈরি করতে 2 গ্রাম চা পাতাই যথেষ্ট। কাজেই এক্ষেত্রে যদি ওয়েটের হিসাব করা হয় তাহলে কিন্তু কফি এগিয়ে যাবে চায়ের থেকে। তো রেডিও বাংলানে ডট কমে আজকে ইচ্ছে রানার আড্ডার আসরে গতকালের থেকে আমাদের আড্ডাটা ক্যারি ফরওয়ার্ড হয়েছে। গতকালও আপনার সঙ্গে শেয়ার করেছিলাম কিছু কথা কফি এবং কফি প্রেমীদের নিয়ে, আর আজকেও ঠিক সেটাই করলাম। কেমন লাগলো আপনার আমাদের এই 2 দিনের আড্ডা জানান আমাদের, মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে রানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু radiobanglanet.com চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন radiobanglanet.com। টাটা।

0: তোমার দেখা না।
1: radiobanglanews.com এ আমি রুবিনা আছি আপনাদের সঙ্গে এবং শুরু হয়েছে গান্ধুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতোই কিন্তু আজকেও এক ঘন্টার গান্ধুরিয়ার আড্ডায় আমি থাকছি এবং তার সাথে সাথে অবশ্যই আমাদের আড্ডাও থাকছে। এবং আড্ডায় কখনো কখনো আমাদের ছোটবেলার কিছু স্মৃতিও উঠে আসছে। আর তারপরেই আরেকটা কথা বলতেই হয়, সেটা হচ্ছে আমাদের এই ভালো লাগার মধ্যে যেটা থাকে সেটা অবশ্যই গান। তাই গান্ধুরিয়ার আড্ডা জুড়ে থাকছে গান।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে।
4: ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ মন যখন নিরুদ্দেশ।

বাড়িটা টানছে যখন বোলপুরে বাগান বাড়িটা টানছে যখন হলিডেজে সিঙ্গাপুর ট্রিপ টানছে।

টানছে যখন মেডিটেশন গুরুজির বাণী, টানছে যখন ফিদা হোসেন অরিজিনাল ঘোড়া, টানছে যখন রিল্যাক্স করে একটু টেগোর পড়া।

আর্লি মর্নিং নাইকের জগিং জুতো টানছে যখন এদেশ ছেড়ে পালিয়ে যাওয়ার ছুতো টানছে যখন আর্লি মর্নিং নাইকের জগিং জুতো।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে.কম এ মন যখন নিরুদ্দেশ।

রেডিও বাংলানির ডট কমে আমি রুবিনা আছি আপনার সঙ্গে, এবং আমরা আজকে কথা বলবো এমন কিছু পেইন্টিং নিয়ে যে পেইন্টিংগুলো সত্যি একটু অন্যরকম। মানে এই সচরাচর আমরা রং তুলিতে পেইন্ট করি, আর সেটা সাদা ক্যানভাস হোক বা সাদা পেপার, কিন্তু কখনো আমরা গ্লাসের ওপর পেইন্টিং করার কথা ভেবেছি? নিশ্চয়ই ভেবেছি, এবং সেই জন্যই কিন্তু গ্লাস পেইন্টিং এসেছে। তো এই গ্লাস পেইন্টিং নিয়ে কিছু কথা রইল আপনার জন্য।

আমি যখন ছোট ছিলাম তখন একটা ছোট্ট ঘটনা আপনার সাথে শেয়ার করি। গ্লাস পেন্টিং কি, কেন, কিভাবে এসেছে আমি সেই বিষয়ে যাচ্ছি না। গ্লাস পেন্টিং আমার কাছে কি সেটাই আপনার সাথে শেয়ার করব। যখন ছোটবেলায় আমি একজনের বাড়ি যেতাম, খুব কাছে আমার ইংলিশ ম্যামের বাড়ি, সেখানে দেখতাম নানান ধরনের কাজের বোতল এবং সেখানে কি সুন্দর করে পেন্টিং করা। আর পেন্টিংটা একদম অদ্ভুত রকমের, রং তুলির ক্যানভাসে যেমন আমরা পেন্টিং করি ঠিক সেরকম না, ঠিক কাঁচের ওপর যেন তুলির কেউ রং খেলিয়ে দিয়েছে, একটা কিছু বলার চেষ্টা করছে, একটা নতুন গল্প, এবং সারা বাড়িটা সুন্দর করে সেজে উঠেছে। ঠিক সেইখান থেকেই আমার ভালোবাসা জন্মেছে গ্লাস পেইন্টিংয়েরও।

যতটা সহজ আমরা ভাবি রং তুলিতে, একটা পোট্রে আঁকা বা একটা নিজের মনের ভাব প্রকাশ করা ঠিক ততটা কঠিন তো, ততটা তো সহজ নয়। ঠিক সেইরকমই গ্লাস পেন্টিং করা ততাধিক হচ্ছে কঠিন। তার কারণ আমার মনে হয় তুলির যে একটা টান, সেই টানটা যখন আমরা এক কোনো কাঁচ বা গ্লাসের ওপর আনতে চাই, সেটা কিন্তু এই স্ট্রোকটা আনাটাই ভীষণভাবে কঠিন। তো যারা গ্লাস পেন্টিং খুব নিখুঁতভাবে করেন, তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা, আর রেডিও বাংলা নেটের তরফ থেকে তাদের জন্য রইল এক গুচ্ছ কুর্নিশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

আপনিও যদি ঘরটাকে সাজাতে চান নিজের হাতের কিছু দিয়ে, কাঁচের ক্যানভাসের মতো সাইজের কাঁচ পাওয়া যায় এবং সেখানে আপনি গ্লাস পেন্টিং করতে পারেন। বিগিনাররাও কিন্তু খুব ভালোভাবে পারবেন। এখন তো সোশ্যাল মিডিয়ার যুগে, কী করে করতে হবে, কী কী করতে হবে না, কী কী কিনতে হবে এবং রঙগুলো যেহেতু গ্লাসের ওপর রঙ করা হচ্ছে তো একটু অন্য ধরনের রং পাওয়া যায়, তো আপনিও চাইলে কিন্তু ফুল পাতা বা নিজের একটা ছোট্টখাটো মিষ্টি সিনারিও তুলে ধরতে পারবেন। ট্রাই করুন না, যদি আপনার মনেও সেই ইচ্ছাটা থাকে ফুটিয়ে তুলুন না, বয়স যতই হোক না কেন। ভালো লাগার, ভালোবাসার যে কাজগুলোর কোনো বয়স হয় না। আমি থাকবো আপনার সঙ্গে এবং আপনার এই কাজগুলো শোনার জন্য আর সবাইকে শোনানোর জন্য অবশ্যই গান্ধরিয়ার আড্ডায় রুবিনা থাকবে। তাই ভালো থাকতেই হবে এবং আড্ডায়ও থাকতে হবে, আর সাথে সাথে পাশেও থাকতে হবে। তার জন্য ফলো করতে হবে রেডিও বাংলা .com মন চক্ষণ নিরুদ্ধে।

শুনছেন 24x7 অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফের সৌভিকের সঙ্গে। তো আমাদের বাঙালিদের সবথেকে প্রিয় পছন্দের যেটা ব্যাপার সেটা কি জানেন? সেটা হচ্ছে খাওয়া দাওয়া, মানে ভোজন। আর এই ভোজন, বৈদিক সংস্কৃতে ভোজন শব্দের এক দুটো অর্থ আছে। সে সময় ভোজন অর্থে সুখানুভূতি এবং খাদ্য দুটোই বোঝানো হতো। তো ভোজনে জৈবিক প্রয়োজন ছাড়াও যে একটা তৃপ্তি বা আনন্দের অনুভূতি আছে সেটা তো আর অস্বীকার করার উপায় নেই, বরং বেশিরভাগ ক্ষেত্রে সেটাই মুখ্য হয়ে দাঁড়ায়। আর সেই জন্যই বোধ করি সর্বস্তরের মানুষ কম বেশি সুখার্থের অনুরাগী। তো অনেকে আছেন যারা হয়তো ভোজন বিলাসী নন, কিন্তু ভোজন রসিক। পরিমাণে খান অল্প, কিন্তু যেটুকু খান সেটা হতে হয় সাধু ও পরিতৃপ্তিদায়ক। তো আমাদের আজকের আড্ডা এই ভোজন ব্যাপারটাকে নিয়ে। আসলে বাঙালি বছর ভোর ভোজনের মধ্যে থাকেন, তাই তার কাছে এই ব্যাপারটা প্রিয় না হয় আর কোন ব্যাপারটা প্রিয় হয় বলুন তো? তাই আমাদের আড্ডা আজকে ভোজন নিয়ে থাকবে এই এক ঘন্টায়। ফিরে আসছি কয়েকটা গানের পর, জুড়ে থাকুন, শুনবো এই ভোজন নিয়ে কিছু পুরনো ইতিহাসের কথা। এখন গান।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: बजलो कारो बेना।
1: তো ফিরে এলাম কয়েকটি গানের পর আজকের এই স্পেশাল আড্ডা গান মুসাফিরে ভোজনের কথা নিয়ে। তো রামায়ণের সীতা রামের সঙ্গে 14 বছর দণ্ডকারণ্যে বনবাসে কাটালেও একদিনের জন্য সীতাকে রান্না করতে হয়নি। সবসময় লক্ষণকে এই খাবারের যোগাড়যন্ত্র করতে দেখা যায়। এই জন্যই বোধহয় বুদ্ধদেব বসু তার ভোজনশিল্পী বাঙালি গ্রন্থে আক্ষেপ করে লিখেছিলেন, বনবাসী রাম লক্ষণকে আমরা মাঝে মাঝেই দেখি মৃগয়া হতরাশি রাশি পশু নিয়ে বাড়ি ফিরতে, গোসা বুনো শুয়োর নানা জাতের হরিণ পুঁথিতে। এও কিন্তু পড়া যায় যে তিনজনেরই প্রিয় খাদ্য ছিল স্বল্পপক মাংস, যাকে আমরা আজকাল বলি শিক কাবাব। কিন্তু আমাদের দুর্ভাগ্যবশত তার কোনো তথ্য কিন্তু জোগাড় হয়নি। তো মৃত পশুর ছাল চামড়াকে ছাড়াতো, কে কাটতো টুকরো টুকরো করে, কে ধরাতো উনুন, শিখে মিদে আগুনে ঝলসাবার ভার থাকতো কার ওপর, কোন ধরনের পানীয়র সঙ্গে সেই অগ্নিপত্র পবিত্র মাংস কণ্ঠনালী নিয়ে নামিয়ে দেওয়া হতো, সঙ্গে থাকতো কোন কোন ফল বা সবজি, এই সবই কিন্তু স্রেপ আমাদের কল্পনার ওপর ছেড়ে দেওয়া হয়েছে। শুনলে কিরকম অবাক অবাক লাগছে না? হ্যাঁ, এটাই সত্য। সঙ্গে থাকুন, আবারও ফিরবো আজকের এই স্পেশাল আড্ডা ভোজনকে সঙ্গে করে। এখন গান

আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060, আরো বিশদ জানতে চোখ রাখুন ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ

ফিরে এলাম আবারও ভোজনের কথা নিয়ে। আমি সৌভিক, শুনছেন গান মুসাফির, একটা স্পেশাল আড্ডা। তো আমাদের কথা চলছে মিষ্টি খাওয়া বাঙালির খাদ্যাভ্যাসের অন্যতম বৈশিষ্ট্য, যদি এটাই ভেবে নিই। তবে সেকালে মিষ্টি বলতে প্রচলিত ছিল কিন্তু হাতে তৈরি নাড়ু, রকম রকম পিঠেপুলি আর পায়েস। তো চাল দিয়ে তৈরি হতো মুড়ি, চিঁড়ে খই, নাড়ু ইত্যাদি। আর মিষ্টি সাধারণত হতো দুধের তৈরি। তো অন্যদিকে যেমন ছানা তৈরি হতো দুধ বিক্রিত করে, আর তাই ধর্মীয় বিধানে ছানা ছিল অখাদ্য। তো সুকুমার সেন তার কলকাতার কাহিনি গ্রন্থে লিখেছিলেন, খেড় মাখুন ঘি দই, এগুলো কাঁচা দুধের স্বাভাবিক পরিমাণ, কৃত্রিম অথবা স্বাভাবিক, কিন্তু কোনোটি দুধের বিকৃতি নয়। তাই ছানা কিন্তু কাটানো দুধের কৃত্রিম বিকৃতি। তো পূর্বে যখন চিঠি বিলি রীতি ছিল, তখন কোনো চিঠি খবরের সঙ্গে পাঠানো তো মিষ্টি, আর সেই মিষ্টি এবং খবর পাঠানোর রসায়নের ফলে সৃষ্টি হয়েছিল সন্দেশ। তো পূর্বে সৃষ্টি হতে বেসন, নারকেল ও মুগের ডালের সঙ্গে চিনি মিশিয়ে। তো চৈতন্য চরিতামৃত গ্রন্থে আছে, অমৃত গুটিকা আমের খণ্ড, পাতপিঠা, দুঘলকলকি, মনোহরা, ক্ষীরখণ্ড, ক্ষীরপুলি, চন্দ্রপুলি, ছানা বড়া পায়েস, নল বড়া। তো খেজুরের রস ও আঁকের রস দিয়ে তৈরি হতো গুড় ও পাটালি গুড়। আবার পানীয় হিসেবেও খেজুরের মানে আখের রস বিখ্যাত ছিল। যেমন সেকালের বনেদি পরিবারের বিয়ের ভোজ ছবি তুলে ধরেছেন লেখিকা শরৎ কুমারী চৌধুরানী। তিনি কি বলছেন, রান্না হইয়াছে পোলাও, কালিয়া চপ, চিংড়ির মালাইকারি, মাছ দিয়া ছোলার ডাল, রুইয়ের মুড়া দিয়ে মুগের ডাল, আলুর দম ও ছক্কা, মাছের চপ, চিংড়ি কাটলেট, ইলিশ ভাজা, বেগুন ভাজা, শাক ভাজা, পটল ভাজা, দই, মাছ আর চাটনি, আর তারপর লুচি, কচুরি, পাঁপড় ভাজা। মিষ্টান্নের একখানি সরায় আম, কামরাঙা, আলশাঁস ও বরবি সন্দেশ, ইয়ার উপর ক্ষীর, রাবড়ি ও ছানার পায়েস। তো বুঝতেই পারছেন, বিরতির আগেই বলেছিলাম যে জীবে চলে আসার একটা সম্ভাবনা কিন্তু থাকে, আর এগুলো শুনলে সত্যিই জীবে চলে আসে। সঙ্গে থাকুন, কোথাও যাবেন না, ফিরে আসছি কয়েকটি গানের পর চটপট।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নাও সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও banglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.

ফিরে এলাম ভোজনের আড্ডা নিয়ে। আমি সৌভিক, শুনছেন গান মুসাফির, আটকে একটা স্পেশাল আড্ডা ভোজন। তো পশ্চিমবাংলার চন্দ্রকেতুগড় বলে একটি জায়গা, এই চন্দ্রকেতুগড়ে একটি পোড়ামাটির ফলকে মাছের ছবি পাওয়া যায়। কী ধারণা করা হয়, না ফলকটি চতুর্থ শতকের, আবার বাংলাদেশের পাহাড়পুর ও ময়নামতিতে পাওয়া বিভিন্ন ফলকেই মাছ কোটার ঝুড়িতে করে মাছ নিয়ে যাওয়ার ছবি ফুটে ওঠে। তো মাছ যে বাঙালি অতি প্রাচীন এক খাদ্যাভ্যাস তা কিন্তু এই সব ফলকেই প্রমাণ করে। তবে বঙ্গে মুসলমানে নাই কিন্তু মাছ বেশি খেত, ব্রাহ্মণ আর বৌদ্ধ ধর্মানুসারী মানুষেরা মাছ খাওয়ার সুযোগ তেমন ছিল না, এবং ধর্মীয় বিধিনিষেধের একটা কারণে। তো বাঙালি শাস্ত্রকারদের মধ্যে ভবদেব ভট্ট প্রমাণ করেছিলেন মাছের গুণাগুণ এবং মাছ খাওয়ার সুফল। ভারতচন্দ্রের অন্ননামঙ্গল কাব্যেও আছে খাড়কি, চিংড়ি, কচ্ছপের ডিম, ভেটকিসহ অসংখ্য মাছের কথা। তো প্রাচীনকালে সেই সময় থেকেই শুঁটকি মাছ বাঙালির কাছে জনপ্রিয়তা লাভ করে, এবং ষোড়শ শতকে বিজয়গুপ্তের মনসামঙ্গল কাব্যে মাছ রান্নার বিভিন্ন বিবরণ পাওয়া যায়। ঈশ্বরগুপ্ত একটা কথা বলেছিলেন, শোনাবো বিরতির পর, সঙ্গে থাকুন।

তো ফিরে এলাম আজকে এই ভোজনের আড্ডার একদম শেষ পর্ব নিয়ে। কেমন লাগছে? এই আড্ডা শেষের পর অবশ্যই কিন্তু জানাবেন 4474-3963-9657-12-তে। তো বিরতির আগে বলেছিলাম যে মাছের কথা, এবং ঈশ্বর তো বলেও ছিলেন একটা ব্যাপার যে ভাত মাছ খেয়ে মাছে বাঙালি সকল, ধানে ভরা ভূমি তাই মাছ ভরা জল। তো মাংস খাওয়ার বর্ণনাও পাওয়া যায় চর্যাপথে ভুসুকু পার গানে। গরু খাসি এবং হরিণের মাংস খাওয়ার চল ছিল মধ্যযুগ থেকে। তো হরিণের মাংস খুব সুস্বাদু, তাই চর্যাপথে লেখা ছিল আপনা মাংসে হরিণা বৈরি। মানে অর্থাৎ হরিণের মাংসের এতটাই সুখ্যাতি ছিল যে সবাই বনে এসে হরিণ খুঁজে মারে। আর সে সময় বাঙালির বিয়ের ভোজে হরিণের মাংসের পদ অনিবার্যভাবে পরিবেশন করা হতো, সঙ্গে খাসি পাখির মাংসও থাকতে। তো বিজয়গুপ্তের মৌসামঙ্গলে দেখা যায় মাংসেতে দিবার জন্যে ভাজে নারিকেল, ছাল খসাইয়া রাঁধে বুইরা খাসির তেল। তো বর্ধিষ্ণু বাঙালির বিয়ের ভোজন তালিকায় অতিথিদের জন্য হরিণের মাংসের একটি পদ ছিল প্রায় বাধ্যতামূলক, আর এরও অনেক কাল আগে সেই পুরাণের কালে অর্থাৎ রামায়ণ মহাভারতের সময়ও প্রচুর মাছ মাংস খাওয়ার একটা চল ছিল। তো রামায়ণে অশ্বমেঘ যজ্ঞ উপলক্ষে রাজা দশরথ যে বিশাল ভোজের আয়োজন হয়েছিল, সেখানে কিন্তু ব্রাহ্মণ ক্ষত্রিয় শূদ্র নির্বিশেষে সকলকে নাকি ফলমূল অশ্ব মাংস পানীয় অন্নকূট পরিবেশন করা হয়েছিল। তো ভোজন নিয়ে আড্ডা শেষ হবার নয়, আমাদের এখানেই থামতে হবে। কেমন লাগলো অবশ্যই জানিয়ে দেবেন এবং gmr@radiobanglanet.com পাঠাতে পারেন। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। ভালো থাকুন আর এভাবেই শুনতে থাকুন radiobanglanet.com। মন যখন নির্দেশ।

মনটা আজ সত্যি হারিয়ে গেছে 90 দশকের ভালোবাসার কাছে। আগেকার দিনের ভালোবাসার এক অদ্ভুত অনুভূতি ছিল, মানে ভালোবাসাটা একটু অন্যরকম ছিল। ভালোবাসা এখনও আছে, সেটা নিয়ে অস্বীকার করার কোনো জায়গা নেই, কিন্তু তখন না ভীষণ অদ্ভুত ছিল। সোশ্যাল মিডিয়া ছিল না, ভিডিও কল করে এত কথা বলারও সম্ভব সেই সময় হতো না, সচরাচর এত দেখাও হতো না, তবে প্রেমটা ভীষণ ভীষণ ভীষণ গাঢ় ছিল। তখন প্রেমের একটা বিশেষ মাধ্যম ছিল, মানে বলা যেতে পারে যোগাযোগের একটা বিশেষ মাধ্যম ছিল, চিঠি কিংবা ল্যান্ডলাইন। উফ, কি দারুণ নস্টালজিয়া! মানে চিঠি লিখে প্রেম করার যে স্বাদ, মানে এটা নিয়ে আপনার সঙ্গে আগেও আড্ডা হয়েছে। তো চিঠি কিংবা ল্যান্ডলাইনের কিন্তু একটা আলাদা ফ্লেভার আছে প্রেম করার। মানে আপনারও সেরকম কোনো এক্সপিরিয়েন্স আছে তাহলে অবশ্যই আমাকে জানান না আমার হোয়াটসঅ্যাপ নম্বরে +447503965712। আর এরকম গল্প থাকলে অবশ্যই আমাকে জানান। আর শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র radiobanglani.com। মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. The expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান বাঙালির প্রাণ।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ, মন যখন নিরুদ্দেশ। আমাদের ওয়েবসাইট www.radiobanglanet.com আর ফেসবুক পেজ ফলো করতে কিন্তু ভুলবেন না, আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলা নেট। কথা হচ্ছিল নাইনটিজ এর ভালোবাসা নিয়ে। আগেকার দিনে সব থেকে কষ্টদায়ক হতো বাড়িতে কনভিন্স করতে, মানে প্রেমটার যে পরিণতি পাবে, বিয়ের যে পর্যায়ে যাবে, সেটা দুই বাড়িতে রাজি করার একটা অদ্ভুত লড়াই চলতো। এখন যেমন লাভ ম্যারেজটা অনেক ইজি হয়ে গেছে, এখন উল্টে বাড়ি থেকে বলে এবার একটা প্রেম কর, মানে আমাকে তো এটা প্রায়শই বলে। তো আগেকার দিনে না একটু অন্যরকম ছিল, মানে আপনিও হয়তো রিলেট করতে পারছেন যে বাড়িতে কনভিন্স করার যে বিষয়টা সেটা খুব চাপের ছিল আর কি। কিন্তু ওই ভালোবাসলে লড়াই করার ক্ষমতাটা নিজে থেকে চলে আসে বস, তাই না? তারপর যখন বাড়িতে রাজি হয়ে যেত সেই যুগল, তখন মনে মনে গুনগুন করে একটা গান গেয়ে উঠত। শুধু তখন অ্যানের সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম, মন যখন নিরুদ্দেশ, সেই গানটা আপনাকে শোনাচ্ছি। আর ব্রেকের ওপারে দুটো গানের পরে ফিরে আসছি, শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। কি তৈরি? তো ব্যাগটা গুছিয়ে নিন এবার।

ফিরে এলাম দুটো গানের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই। আহা, এই কথাটার মধ্যে দারুণ একটা জোর আছে কিন্তু। আজ অব্দি কথাটা আমাকে কেউ কোনোদিনও বলে সত্যি। যাই হোক, আগেকার দিনের এই যে একটা প্রেম ছিল, সেই প্রেমটা কিন্তু ভীষণ খাঁটি ছিল। মানে এই যে চিরদিনই তুমি যে আমার যে গানটা এবং দুটো মানুষের মধ্যে সেই প্রমিসিংটাও খুব স্ট্রং ছিল, ভেজালের পরিমাণ একটু কমই ছিল। সেই সময় মানুষ যারা আছেন তাদের মুখেই এই সব গল্পগুলো শোনা এবং শুনতে দারুণ লাগে। মানে তাদের প্রেমের যা যা ক্লাইম্যাক্স ছিল সত্যিই সিনেমাকে হার মানায়। আপনারও নিশ্চয়ই এরকম কোনো গল্প আছে? নিশ্চয়ই আছে। থাকলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান। হোয়াটসঅ্যাপ নাম্বারটা +447503965712। শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

ফিরে এলাম তিনটি গানের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। কথা হচ্ছিল 90s ভালোবাসা নিয়ে। এই যে গানের লাইনটা একটু আগে টিউন হচ্ছিল, আমার স্বপ্ন তুমি ওগো চিরদিনের সাথী, এই লাইনটার মধ্যে একটা অদ্ভুত দারুণ ভালোবাসার জোর আছে, একটা কমিটমেন্ট আছে। কমিটমেন্ট এখনও আছে, আমি সেটা অস্বীকার করছি না, কিন্তু কিছু কিছু সময়ের ভালোবাসা বা সম্পর্ক একটা দারুণ নিদর্শন আমাদের কাছে। সত্যি সেই সময় ভালোবাসার গভীরতা এতটা বেশি ছিল, টানটাই অন্যরকম ছিল, দেখা হতো না, কথা খুব কম হতো, টেলিফোনে ল্যান্ডলাইন কিংবা চিঠির মাধ্যমে হতো, কিন্তু ভালোবাসার কমিটমেন্টগুলো কিন্তু অন্যরকম ছিল। কারণ যেটা বলছিলাম, বাড়ি থেকে হয়তো ভালোবাসা মানে সম্পর্ক অ্যালাও করতো না সেভাবে, বা মেনে নেওয়ার পর প্রচণ্ড একটা যুদ্ধ চলতো, মানে মেনে নেওয়ার পরও একটা যুদ্ধ চলতো, এরকমও অনেক ঘটনা শুনেছি। তবে কিছু ভালোবাসার কমিটমেন্ট যুগে যুগে ভালোবেসে যেন রয়েই যায়, মানে সেই উদাহরণগুলো আজও আমাদের মধ্যে বেঁচে আছে, তাই জন্যই আমরা এত স্ট্রংলি ভালোবাসা নিয়ে কথা বলতে পারছি। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। ফিরছি আরও দুটো গানের পরে।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। 90s ভালোবাসার কথা বললে বাবা মায়ের ভালোবাসার গপ্পটা ভীষণ মনে পড়ে যায়। আজকে তাহলে শেয়ার করি গপ্পটা। যদিও আমার বাবা মায়ের অ্যারেঞ্জ ম্যারেজ, আমার পিসি ঠাম্মা আমার বাবা মায়ের সম্বন্ধটা ফিক্স করেছিলেন সেই সময়, আমার বাবা যখন আমার মাকে দেখতে যায়, একটা ব্লেজার পরে সুন্দর করে সেজে গুজে মাকে দেখতে গেছিল। মা ছিল খুব লাজুক আর বাবা দারুণ রোম্যান্টিক, এই কথাগুলো মায়ের মুখ থেকেই শোনা। বাবা ব্লেজারের পকেটে গোলাপ ফুল নিয়ে গেছিল, একবার দেখাতেই দুজনকে দারুণ পছন্দ হয়ে যায়। তখন ভালোবাসা নিয়ে বাকস্বাধীনতা খুবই কম ছিল, প্রকাশটাও ভীষণ কম। তারপর ঘটনাচক্রে এক বছর ওদের কোনো কথা নেই, মানে ফ্যামিলির তরফ থেকেও কোনো কথা নেই আর নিজেদের মধ্যে তো নেই। তারপর হঠাৎ একদিন বাবার কিছু একটা মনে হয়েছিল, আবার বাড়ির সবার সঙ্গে কথা বলে বিয়েটা ফিক্সড করে। হ্যাঁ, এটাই ছিল পরিণতি। আসলে ঈশ্বর যে কাকে কোথায় বেঁধে রেখেছেন সেই কথা বলা খুব মুশকিল। ভালোবাসারা জোট বেঁধে আজ 30 বছর রয়ে গিয়েছে। চিন্তা নেই, আমিও তো রয়েছি আপনার সঙ্গে, বন্ধুত্বে বাধা পড়ে গেছি। দেখেছেন, আড্ডা দিতে দিতে সময় এখন বলছে প্রায় শেষ, একদমই শেষ। আজকে গপ্পটা এখানেই থামাতে হলো। তাহলে আজ আসি, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে।

অন্যতম পরিচিত মুখ দর্শনা বণিক, আর এখন তার সঙ্গে বলিউডের সিরিজেও তাকে নিয়মিত কাজ করতে দেখা যাচ্ছে। গত বছরের শেষেই অভিনেতা সৌরভ দাসের সঙ্গে সাত পাঁকে বাঁধা পড়েছেন তিনি, আর এখন তার নাচ দেখে সকলেই মুগ্ধ। সেই নাচের কথা জানবো আমাদের আজকের পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকে পপকর্ন নিয়ে। আমরা এই যে দর্শনার নাচের কথা বলছি, তিনি একজন ট্রেন্ড ডান্সার, আর তার সঙ্গে তার এই যে হীরা মান্ডির গানের সঙ্গে নাচ, সেটা দেখে কিন্তু নেট জগতে রীতিমতো সাড়া পড়ে গেছে। কারণ সোশ্যাল মিডিয়ার দৌলতে সেই নাচ ইতিমধ্যেই দেখে ফেলেছেন ভ্যাসালি প্রোডাকশন থেকে নেটফ্লিক্স সকলেই, আর সকলেই তার নাচের ভীষণ প্রশংসা করেছেন। সেই নাচের কথা জানবো, তবে এখন শিল্প গান, ফিরে আসছি গানের ওপারে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

রাধেলীলা বানসালি নির্মিত হীরা মান্ডির গান নজরিয়া কি মারি ইতিমধ্যেই হিট, আর এবার সেই গানের সঙ্গে লাল ভেলভেট লেহেঙ্গায় সেজে নাচলেন দর্শনা বণিক। আর তার নাচ দেখে মুগ্ধ সকলেই, তার ভক্তরা তার চোখের ইশারাতে একেবারে ঘায়েল। আর সেই নাচ নিয়ে আমরা আজ কথা বলছি পপকর্নে, শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমরা আজকে এই দর্শনার যে নাচের কথা বলছি, সেই গান মধুবন্তী বাগচে সুরেলা কণ্ঠে সেই গান, আর সেই গানের সঙ্গে তার নাচ। আমরা জানি যে তিনি একজন ট্রেন্ড ডান্সার, আর তার নাচ দেখে সকলেই মুগ্ধ। সোশ্যাল মিডিয়া দৌলতে সেই নাচ ইতিমধ্যেই দেখে ফেলেছেন বানসালি প্রোডাকশন থেকে নেটফ্লিক্স সকলেই। আর সেই নাচ তারা তাদের হ্যান্ডেলে, তাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ারও করেছেন। এখানেই শেষ নয়, বানসালির যে হীরা মান্ডির ওয়াহিদা অর্থাৎ সঞ্জিতা শেখ, সেও কিন্তু দর্শনার প্রশংসায় একেবারে পঞ্চমুখ। তাহলে কি এবার সঞ্জয় লীলা বানসালির নজরে এই টলিউডের সুন্দরী? দেখা যাক, জানবো সবকিছুই, তবে একটা ছোট্ট বিরতির ওপারে। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, তারপর আবার ফিরছি পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

সম্প্রতি সঞ্জয় লীলা বানসালি নির্মিত হীরা মান্ডির হিট গান নজরিয়া কি মারিতে নাচ করে ভিডিও পোস্ট করেছেন টলিউডের অন্যতম পরিচিত মুখ দর্শনা বণিক। আর সেই নাচ দেখে সকলেই মুগ্ধ, এমনকি বানসালি প্রোডাকশন থেকে নেটফ্লিক্স সকলেই তাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সেই ভিডিও শেয়ারও করেছেন। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা সেই নাচ নিয়ে কথা বলছি। আমরা জানি যে দর্শনা একজন ট্রেন্ড ডান্সার, তিনি এমনি সারাদিন নাচেন, অনেকেই বলেন যদিও যে কি দরকার, কিন্তু তার ভালো লাগে তাই তিনি নাচেন। তার একটা ফটোশুট ছিল আর সেটা এত সুন্দর ছিল যে তার মনে হলো এই গানের সঙ্গে যদি একটা নাচ করা যায়। এটা তিনি তার পোস্ট করেছেন, করার পর তিনি এতটাই প্রশংসা পেয়েছেন যে তিনি ভীষণ ভীষণভাবে উচ্ছ্বসিত। এমনকি সঞ্জিতা শেখ, তিনিও কিন্তু তার নাচের জন্য এই নাচটা দেখে ভীষণ ভীষণভাবে প্রশংসা করেছেন এবং তার ইনস্টাগ্রামে সেটা শেয়ারও করেছেন। গত বছরের শেষের দিকে সাত পাকে বাধা পড়েছেন তিনি সৌরভ দাসের সঙ্গে, অভিনেতা সৌরভ দাসের সঙ্গে। তার নাচে সৌরভ তো মুগ্ধই, এমনকি তার শাশুড়ি মাও কিন্তু তার নাচ দেখে ভীষণ ভীষণভাবে খুশি, কারণ তিনি সব সময় চান যে তারা দুজনেই, অর্থাৎ সৌরভ এবং দর্শনা দুজনেই যাতে প্রচুর প্রচুর কাজ করেন। আমরাও চাই তারা অনেক অনেক কাজ করুন, তাদের জন্য অবশ্যই অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা রইল। এখন চলুন শুনে নিই গান, তারপর আবার ফিরে আসছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। আমি আপনার বন্ধু অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন

রেডিও বাংলা নেট ডট কম এ শুনছেন পপকর্ন, আর আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি টলিউডের অন্যতম পরিচিত মুখ দর্শনা বণিককে নিয়ে। সম্প্রতি তার নাচ সঞ্জয় লীলা বনশালি নির্মিত হীরা ম্যান্ডির হিট গান নজরিয়া কি মারি, সেই গানের সঙ্গে তার নাচের ভিডিও সকলকেই মুগ্ধ করেছে। এমনকি নেটফ্লিক্স থেকে বনশালি প্রোডাকশন সকলেই তার সেই নাচের ভিডিও ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ারও করেছেন। আর আমরা সেই নাচ নিয়েই আজ কথা বলছি পপকর্নে, যেখানে আমরা জানি যে দর্শনা রীতিমতো প্রশিক্ষিত একজন নৃত্যশিল্পী। ছোট থেকেই তিনি কত্থক শিখেছেন, এখনও নিয়মিত তিনি নাচের তালিম নিচ্ছেন। আর এখানে একটা মজার ব্যাপার, অভিনেত্রী বর্তমানে যার কাছে মুম্বাইতে নাচ শিখছেন তিনি কোরিওগ্রাফার নিধি প্রভু, তিনি বনশালির ছবিতে এই গানটির কোরিওগ্রাফ করেছেন। সব মিলিয়েই বোঝা যাচ্ছে যে কোথায় একটা যোগাযোগ রয়েছে এই গানের সঙ্গে। এই নাচের ভিডিওটা তিনি অনেকবার দেখেছেন, তা সেটা দেখেই তিনি সেই নাচটি করার চেষ্টা করেছেন, আর যেটা দেখে সকলেই মুগ্ধ। অবশ্যই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শনার জন্য। এখন চলুন শুনে নিই পরপর দুটো গান, তারপর আবার ফিরছি পপকর্নের আড্ডায়। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
2: সময়।
1: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।

পরপর দুটো গান ছিল আপনার জন্য। ফিরে এলাম গানের ওপারে, আমি অনামিকা, আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি টলিউডের অন্যতম পরিচিত মুখ দর্শনা বণিককে নিয়ে, তার নাচ। তার নাচের কথা তো আমরা সকলেই জানি। সম্প্রতি সঞ্জয় লীলা বনশালী নির্মিত হীরা মান্ডির হিট গান নজরিয়া কি মারি, আর সেই গানের সঙ্গেই তার নাচের ভিডিও রীতিমতো সকলকে মুগ্ধ করেছে। তার নাচের প্রশংসায় পঞ্চমুখ সকলেই, আর সেই নাচ নিয়েই আজ আমরা কথা বললাম আমাদের পপকর্নের আড্ডায়। আর এইভাবে কথা বলতে বলতেই আমরা অনুষ্ঠানের একেবারে শেষে চলে এসেছি। খড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে, তবে কথা দিচ্ছি আজকের মতো চলে গেলেও আগামী কাল থেকে একই সময় আবার চলে আসব পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমিয়ে আড্ডা দিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিন মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ। কি তৈরি? তো ব্যাগট্যাগ গুছিয়ে নিন এবার।
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: What if your IT partner cared about more than just IT? At ETOS Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. ETOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. ETOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

এটি পৃথিবীর অন্যতম একটি পানীয়, শুধু অন্যতম নয়, অন্যতম জনপ্রিয় একটি পানীয়। তো এই পানীয় এবং এই পানীয় প্রেমীদের নিয়েই গতকালও আমাদের আড্ডাটা জারি ছিল আর আজকেও জারি থাকবে। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছে নিচ্ছে ডান, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আমাদের আড্ডাটা গতকাল জারি ছিল কফি এবং কফি প্রেমীদের নিয়ে। এই কফি এবং কফি প্রেমী, এরা এমন একটি সম্প্রদায় যাদেরকে ঘিরে কিনা অনেক গল্প, কাহিনী এবং ঘটনা আছে, এবং যেগুলো কিনা জাস্ট চমকে দেওয়ার মতো। তো গতকালও সেরকমই কিছু কথা আপনার সঙ্গে শেয়ার করেছিলাম আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, আর আজকেও শেয়ার করব কফি এবং কফি প্রেমীদের নিয়ে এরকম কিছু তাক লাগিয়ে দেওয়ার মতো কথা। কিন্তু সবই করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

এখনো কলম্বাস ডিঙ্গুলো ভেঙে ভেঙে চলছে, আমেরিকা আমেরিকায় মোমবাতি সে বরফে গলছে। উইলসন জনসন হাতে নিয়ে মেগাটন কি ভাবছে ভিয়েতনাম? এখনো কলম্বাস ডিঙ্গুলো ভেঙে ভেঙে চলছে, আমেরিকা আমেরিকায় মোমবাতি সে বরফে গলছে। এদিকে ট্রাউট মাছে ভরে গেল বিপাশা জেলা, ফিশি ব্যাপার বেশ ফিশি, আমি আগন্তুক।

মাঝখানে গোটা দুই স্টেডিয়ামে ফুটবল নেই, সাহারার দুপুরেতে কেন গায়ে কম্বল নেই, আলফের চুড়োতে উট পাখি উড়ছে।

0: লটকে গে লিপস্টিক কোন ফাঁকে কোথায় যে লাগছে, দুজোড়া দুষ্ট চোখ লক্ষ্মীটি হয়ে রাত জাগছে। এতদিনে বনলতা ভুলে গেছে কোথায় ছিলাম, হিয়ার আই অ্যাম, আমি আগন্তুক, আমি বার্তা দিলাম, কঠিন অঙ্ক এক কষ্টে দিলাম। এ প্লাস বি হোল না নাও, এ প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু
1: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.com।
2: ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে.কম এ মন যখন নিরুদ্দেশ।

চল বেই, দাগ দাগ দাগ দাগ চল বেই, শুধু কল যেটা যাও ভাঙাতে, কিছু মিলবে না এত রত্রি, শুধু কল যেটা যাও ভাঙাতে, কিছু মিলবে না এত রত্রি, সব সত্যি।

0: भाई शाबी हाय शाब शक्ति शाब शक्ति।
1: What if your IT partner cared about more than just IT? At ETOS Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, ETOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. ETOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
2: পরবাসী মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে
4: সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
3: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
5: শুনছেন radiobanglanet.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

পৃথিবীর সব থেকে বেশি কফি প্রস্তুতকারক দেশ এবং জনপ্রিয়তম কফি প্রস্তুতকারক দেশ হলো ব্রাজিল। কিন্তু জানেন কি যে এই কফি কিন্তু উৎপাদন শুরু ব্রাজিলে হয়নি। তো রেডিও বাংলা নাই ডট কমে শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে কফি এবং কফি প্রেমীদের নিয়ে। তো যে কথা বলছিলাম যে পৃথিবীর জনপ্রিয়তম কফি উৎপন্ন হয় ব্রাজিলে এবং সব থেকে বেশি কফিও উৎপন্ন হয় ব্রাজিলে, কিন্তু আপনি শুনে অবাক হয়ে যাবেন যে কফি কিন্তু প্রথম চাষাবাদ শুরু হয়নি ব্রাজিলে, এটি শুরু হয়েছিল ইথিওপিয়াতে। ইথিওপিয়াতেই প্রথম মানুষ কফি বিনস খুঁজে পান, কিন্তু এই যে কফি বিনসটা খুঁজে পেয়েছিলেন তার পেছনেও কিন্তু একটা অদ্ভুত ঘটনা আছে, সে কথা আপনার জন্য ওয়েট করবে একটা ব্রেকের উপরান্তে। এর সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

টিনটিন থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহাহো থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময় সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকবো সোম থেকে শুক্র শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার

কফির বিশেষত ব্ল্যাক কফির একটি অদ্ভুত গুণ হলো, আপনি যদি নির্দিষ্ট পরিমাণে খেতে পারেন তাহলে কিন্তু আপনার রাত্রিবেলা ঘুমই আসবে না। আর এই ব্যাপারটাই লক্ষ্য করেছিলেন এক ভদ্রলোক। তিনি ছাগলের ব্যবসা করতেন বা ছাগল চড়াতেন। তো তিনি দেখলেন যে সেই তার পোষা ছাগলগুলো এক ধরনের বেরি জাতীয় ফল খায় এবং ফল খেয়ে পুরো রাতটা তারা না ঘুমিয়ে কাবার করে দেয়। এই ভদ্রলোক ছিলেন ইথিওপিয়ান এবং তিনি পরবর্তীকালে কয়েকজনকে সেই বেরি জাতীয় ফলগুলির কথা বলেন। তারপরে কয়েকজন সন্ন্যাসী সেই ফল থেকে পানীয় তৈরি করেন এবং তারা খেয়ে সারা রাত প্রার্থনা করতে তাদের কোনো রকম অসুবিধাই হয়নি। এই শুরু হয়েছিল কফির জয়যাত্রা। আর ইথিওপিয়া ছিল সেই দেশ যেখানে প্রথম কফি পান করা শুরু করেন মানুষজনেরা। তো রেডিও বাংলা নাইট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে কফি এবং কফি প্রেমীদের নিয়ে। এরকমই অনেক ঘটনা, গল্প, কাহিনী আছে কফি এবং কফি প্রেমীদের নিয়ে। তো সেরকমই কিছু কথা আপনার জন্য বলছি আমি গৌরব, আজকে গতকালও বলেছি আর এখনও বলতে থাকবো। কিন্তু এখন একটা ছোট্ট ব্রেকের সময়, যার উপরান্তে এরকমই আরও কিছু কথা আপনাকে জানাবো। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, only on radiobanglanet.com।

এখন তো পৃথিবীতে সব জায়গায় ক্যাফে খুলে গেছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন বিখ্যাত বিখ্যাত ক্যাফে আছে। কিন্তু আপনাকে যদি জিজ্ঞেস করি যে প্রথম ক্যাফেগুলো কোথায় হয়েছিল বলুন তো, আপনি অবলীলাক্রমে বলে দেবেন যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে। ব্যাপারটা কিন্তু তা নয়। তো রেডিও বাংলানেট.কমে শুনছেন ইচ্ছে দানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে কফি এবং কফি প্রেমীদের নিয়ে। তো কফি পান করার জন্য দোকান যার নাম ক্যাফে, তো সেই ক্যাফেগুলো কিন্তু প্রথমে তৈরি হয়েছিল মিডল ইস্টে, মধ্যপ্রাচ্যে, এবং সেখানে তাকে বলা হতো কাহাভেহে খানে। এবং পরবর্তীকালে সেই কাহভেখানেই সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে, স্পেশালি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে। তো রেডিও বাংলানেট.কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে কফি এবং কফি প্রেমীদের নিয়েই আমাদের আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট.কম।

পৃথিবীর জনপ্রিয়তম পানীয় কোনটি, চা না কফি? সেই নিয়ে কিন্তু একটা দ্বন্দ্ব সবসময় বর্তমান। অনেকেই বলেন চা অত্যন্ত প্রিয়, আবার অনেকে বলেন কফি সব থেকে ভালো পানীয়। তো সারা পৃথিবী জুড়ে একটা সার্ভে হয়েছে কয়েকদিন আগে, সেখানে দেখা গেছে যে প্রত্যেক দিন পৃথিবীতে প্রায় 200 কোটি কাপ মানুষজন কফি পান করেন, এবং সারা পৃথিবীতে প্রত্যেক দিন ওই প্রায় সমসংখ্যক কাপ চাই লোকে পান করেন। কিন্তু এক্ষেত্রে একটা টুইস্ট আছে, সেটা হলো যে একটি কাপ কফি বানাতে দরকার লাগে 10 গ্রাম কফি, অন্যদিকে এক কাপ চা তৈরি করতে 2 গ্রাম চা পাতাই যথেষ্ট। কাজেই এক্ষেত্রে যদি ওয়েটের হিসাব করা হয় তাহলে কিন্তু কফি এগিয়ে যাবে চায়ের থেকে। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে ইচ্ছে রানার আড্ডার আসরে গতকালের থেকে আমাদের আড্ডাটা ক্যারি ফরওয়ার্ড হয়েছে। গতকালও আপনার সঙ্গে শেয়ার করেছিলাম কিছু কথা কফি এবং কফি প্রেমীদের নিয়ে, আর আজকেও ঠিক সেটাই করলাম। কেমন লাগলো আপনার আমাদের এই 2 দিনের আড্ডা জানান আমাদের, আমাদের মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলানেট ডট কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। টাটা।

0: তোমার দেখা
1: radiobanglanei.com এ আমি রুবিনা আছি আপনাদের সঙ্গে এবং শুরু হয়েছে গান্ধুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতোই কিন্তু আজকেও এক ঘন্টার গান্ধুরিয়ার আড্ডায় আমি থাকছি এবং তার সাথে সাথে অবশ্যই আমাদের আড্ডাও থাকছে। এবং আড্ডায় কখনো কখনো আমাদের ছোটবেলার কিছু স্মৃতিও উঠে আসছে। আর তারপরেই আর একটা কথা বলতেই হয়, সেটা হচ্ছে আমাদের এই ভালো লাগার মধ্যে যেটা থাকে সেটা অবশ্যই গান। তাই গান্ধুরিয়ার আড্ডা জুড়ে থাকছে গান।

0: করার পরে? শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে।
4: ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ মন যখন নিরুদ্দেশ।

টানছে যখন শ্যাম্পেনে আলতো করে সিপ, টানছে যখন লুই ফিলিপ জর্জিও আর মানি, টানছে যখন মেডিটেশন গুরুজির বাণী, টানছে যখন ফিদা হোসেন অরিজিনাল ঘোড়া, টানছে যখন রিল্যাক্স করে একটু টেগোর।

টানছে যখন আর্লি মর্নিং নাইকের জগিং জুতো, টানছে যখন এদেশ ছেড়ে পালিয়ে যাওয়ার ছুতো, টানছে যখন আর্লি মর্নিং

radiobanglani.com এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে, এবং আমরা আজকে কথা বলবো এমন কিছু পেইন্টিং নিয়ে যে পেইন্টিংগুলো সত্যি একটু অন্যরকম। মানে এই সচরাচর আমরা রং তুলিতে পেইন্ট করি, আর সেটা সাদা ক্যানভাস হোক বা সাদা পেপার, কিন্তু কখনো আমরা গ্লাসের ওপর পেইন্টিং করার কথা ভেবেছি? নিশ্চয়ই ভেবেছি, এবং সেই জন্যই কিন্তু গ্লাস পেইন্টিং এসেছে। তো এই গ্লাস পেইন্টিং নিয়ে কিছু কথা রইল আপনার জন্য।

Radio Bangladesh.com বিশ্বের বাঙালির অভিনব হাইপারলিংক।

আমি যখন ছোট ছিলাম তখন একটা ছোট্ট ঘটনা আপনার সাথে শেয়ার করি। গ্লাস পেন্টিং কি, কেন, কিভাবে এসেছে আমি সেই বিষয়ে যাচ্ছি না। গ্লাস পেন্টিং আমার কাছে কি সেটাই আপনার সাথে শেয়ার করব। যখন ছোটবেলায় আমি একজনের বাড়ি যেতাম, খুব কাছে আমার ইংলিশ ম্যামের বাড়ি, সেখানে দেখতাম নানান ধরনের কাজের বোতল এবং সেখানে কি সুন্দর করে পেন্টিং করা। আর পেন্টিংটা একদম অদ্ভুত রকমের, রং তুলির ক্যানভাসে যেমন আমরা পেন্টিং করি ঠিক সেরকম না, ঠিক কাঁচের ওপর যেন তুলির কেউ রং খেলিয়ে দিয়েছে, একটা কিছু বলার চেষ্টা করছে, একটা নতুন গল্প, এবং সারা বাড়িটা সুন্দর করে সেজে উঠেছে। ঠিক সেইখান থেকেই আমার ভালোবাসা জন্মেছে গ্লাস পেইন্টিংয়েরও।

যতটা সহজ আমরা ভাবি রং তুলিতে, একটা পোট্রে আঁকা বা একটা নিজের মনের ভাব প্রকাশ করা ঠিক ততটার কঠিন তো, ততটা তো সহজ নয়। ঠিক সেই রকমই গ্লাস পেন্টিং করা ততাধিক হচ্ছে কঠিন। তার কারণ আমার মনে হয় তুলির যে একটা টান, সেই টানটা যখন আমরা কোনো কাঁচ বা গ্লাসের ওপর আনতে চাই, সেটা কিন্তু এই স্ট্রোকটা আনাটাই ভীষণভাবে কঠিন। তো যারা গ্লাস পেন্টিং খুব নিখুঁতভাবে করেন, তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা, আর রেডিও বাংলা নেটের তরফ থেকে তাদের জন্য রইল এক গুচ্ছ কুর্নিশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060, আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk তে।

আপনিও যদি ঘরটাকে সাজাতে চান নিজের হাতের কিছু দিয়ে, কাঁচের ক্যানভাসের মতো সাইজের কাঁচ পাওয়া যায় এবং সেখানে আপনি গ্লাস পেন্টিং করতে পারেন। বিগিনাররাও কিন্তু খুব ভালোভাবে পারবেন। এখন তো সোশ্যাল মিডিয়ার যুগে কী করে করতে হবে, কী কী করতে হবে না, কী কী কিনতে হবে এবং রঙগুলো যেহেতু গ্লাসের ওপর রং করা হচ্ছে তো একটু অন্য ধরনের রং পাওয়া যায়, তো আপনিও চাইলে কিন্তু ফুল পাতা বা নিজের একটা ছোট্ট খাটো মিষ্টি সিনারিও তুলে ধরতে পারবেন। ট্রাই করুন না, যদি আপনার মনেও সেই ইচ্ছাটা থাকে ফুটিয়ে তুলুন না, বয়স যতই হোক না কেন। ভালো লাগার ভালোবাসার যে কাজগুলোর কোনো বয়স হয় না, আমি থাকবো আপনার সঙ্গে এবং আপনার এই কাজগুলো শোনার জন্য আর সবাইকে শোনানোর জন্য অবশ্যই গান্ধরিয়ার আড্ডায় রুবিনা থাকবে। তাই ভালো থাকতেই হবে এবং আড্ডায়ও থাকতে হবে, আর সাথে সাথে পাশেও থাকতে হবে। তার জন্য ফলো করতে হবে রেডিও বাংলা .com মন চক্ষণ নিরুদ্ধে।

শুনছেন 24x7 অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো আমাদের বাঙালিদের সবথেকে প্রিয় পছন্দের যেটা ব্যাপার সেটা কি জানেন? সেটা হচ্ছে খাওয়া দাওয়া, মানে ভোজন। আর এই ভোজন, বৈদিক সংস্কৃতে ভোজন শব্দের এক দুটো অর্থ আছে। সে সময় ভোজন অর্থে সুখানুভূতি এবং খাদ্য দুটোই বোঝানো হতো। তো ভোজনে জৈবিক প্রয়োজন ছাড়াও যে একটা তৃপ্তি বা আনন্দের অনুভূতি আছে সেটা তো আর অস্বীকার করার উপায় নেই, বরং বেশিরভাগ ক্ষেত্রে সেটাই মুখ্য হয়ে দাঁড়ায়। আর সেই জন্যই বোধ করি সর্বস্তরের মানুষ কম বেশি সুখার্থের অনুরাগী। তো অনেকে আছেন যারা হয়তো ভোজন বিলাসী নন কিন্তু ভোজন রসিক, পরিমাণে খান অল্প কিন্তু যেটুকু খান সেটা হতে হয় সাধু ও পরিতৃপ্তিদায়ক। তো আমাদের আজকের আড্ডা এই ভোজন ব্যাপারটাকে নিয়ে। আসলে বাঙালি বছর ভোর ভোজনের মধ্যে থাকেন, তাই তার কাছে এই ব্যাপারটা প্রিয় না হয় আর কোন ব্যাপারটা প্রিয় হয় বলুন তো? তাই আমাদের আড্ডা আজকে ভোজন নিয়ে থাকবে এই এক ঘন্টায়। ফিরে আসছি কয়েকটা গানের পর, জুড়ে থাকুন, শুনব এই ভোজন নিয়ে কিছু পুরনো ইতিহাসের কথা। এখন গান।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আর মুসাফিরে ভোজনের কথা নিয়ে। তো রামায়ণে সীতা রামের সঙ্গে 14 বছর দণ্ডকারণ্যে বনবাসে কাটালেও একদিনের জন্য সীতাকে রান্না করতে হয়নি। সবসময় লক্ষ্মণকেই খাবারের জোগাড় যন্ত্র করতে দেখা যায়। এই জন্যই বোধহয় বুদ্ধদেব বসু তার ভোজনশিল্পী বাঙালি গ্রন্থে আক্ষেপ করে লিখেছিলেন, বনবাসী রাম লক্ষ্মণকে আমরা মাঝে মাঝেই দেখি মৃগয়া হতরাশি রাশি পশু নিয়ে বাড়ি ফিরতে, গোসা বুনো শুয়োর নানা জাতের হরিণ পুঁথিতে। এও কিন্তু পড়া যায় যে তিনজনেরই প্রিয় খাদ্য ছিল স্বল্পপক মাংস, যাকে আমরা আজকাল বলি শিক কাবাব। কিন্তু আমাদের দুর্ভাগ্যবশত তার কোনো তথ্য কিন্তু জোগাড় হয়নি। তো মৃত পশুর ছাল চামড়াকে ছাড়াতো, কে কাটতো টুকরো টুকরো করে, কে ধরাতো উনুন, শিখে মিদে আগুনে ঝলসাবার ভার থাকতো কার ওপর, কোন ধরনের পানীয়র সঙ্গে সেই অগ্নিপত্র পবিত্র মাংস কণ্ঠনালী নিয়ে নামিয়ে দেওয়া হতো, সঙ্গে থাকতো কোনো কোন ফল বা সবজি, এই সবই কিন্তু স্রেফ আমাদের কল্পনার ওপর ছেড়ে দেওয়া হয়েছে। শুনলে কিরকম অবাক অবাক লাগছে না? হ্যাঁ, এটাই সত্য। সঙ্গে থাকুন, আবারও ফিরবো আজকের এই স্পেশাল আড্ডা ভোজনকে সঙ্গে করে। এখন গান।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ

ফিরে এলাম আবারও ভোজনের কথা নিয়ে। আমি সৌভিক, শুনছেন গান মুসাফির একটা স্পেশাল আড্ডা। তো আমাদের কথা চলছে মিষ্টি খাওয়া বাঙালির খাদ্যাভ্যাসের অন্যতম বৈশিষ্ট্য যদি এটাই ভেবে নিই। তবে সেকালে মিষ্টি বলতে প্রচলিত ছিল কিন্তু হাতে তৈরি নাড়ু, রকম রকম পিঠেপুলি আর পায়েস। তো চাল দিয়ে তৈরি হতো মুড়ি, চিঁড়ে খই, নাড়ু ইত্যাদি। আর মিষ্টি সাধারণত হতো দুধের তৈরি। তো অন্যদিকে যেমন ছানা তৈরি হতো দুধ বিকৃত করে, আর তাই ধর্মীয় অভিধানে ছানা ছিল অখাদ্য। তো সুকুমার সেন তার কলকাতার কাহিনী গ্রন্থে লিখেছিলেন, খেড় মাখুন ঘি দই, এগুলো কাঁচা দুধের স্বাভাবিক পরিমাণ, কৃত্রিম অথবা স্বাভাবিক, কিন্তু কোনোটি দুধের বিকৃতি নয়। তাই ছানা কিন্তু কাটানো দুধের কৃত্রিম বিকৃতি। তো পূর্বে যখন চিঠি বিলি রীতি ছিল, তখন কোনো চিঠি খবরের সঙ্গে পাঠানো তো মিষ্টি, আর সেই মিষ্টি এবং খবর পাঠানোর রসায়নের ফলে সৃষ্টি হয়েছিল সন্দেশ। তো পূর্বে সৃষ্টি হতে বেসন, নারকেল ও মুগের ডালের সঙ্গে চিনি মিশিয়ে। তো চৈতন্য চরিতামৃত গ্রন্থে আছে, অমৃত গুটিকা আমের খণ্ড, পাতপিঠা, দুঘল কলকি, মনোহরা, ক্ষীরখণ্ড, ক্ষীরপুলি, চন্দ্রপুলি, ছানা বড়া, পায়েস, নল বড়া। তো খেজুরের রস ও আঁখের রস দিয়ে তৈরি হতো গুড় ও পাটালি গুড়। আবার পানীয় হিসেবেও খেজুরের মানে আখের রস বিখ্যাত ছিল। যেমন সেকালের বনেদি পরিবারের বিয়ের ভোজ ছবি তুলে ধরেছেন লেখিকা শরৎ কুমারী চৌধুরানী। তিনি কি বলছেন, রান্না হইয়াছে পোলাও, কালিয়া চপ, চিংড়ির মালাইকারি, মাছ দিয়া ছোলার ডাল, রুইয়ের মুড়া দিয়ে মুগের ডাল, আলুর দম ও ছক্কা, মাছের চপ, চিংড়ি কাটলেট, ইলিশ ভাজা, বেগুন ভাজা, শাক ভাজা, পটল ভাজা, দই, মাছ আর চাটনি, আর তারপর লুচি, কচুরি, পাঁপড় ভাজা। মিষ্টান্নের একখানি সরায় আম, কামরাঙা, পালশাঁস ও বরফি সন্দেশ, ইয়ার উপর ক্ষীর, রাবড়ি ও ছানার পায়েস। তো বুঝতেই পারছেন, বিরতির আগেই বলেছিলাম যে জীবে চলে আসার একটা সম্ভাবনা কিন্তু থাকে, আর এগুলো শুনলে সত্যিই জীবে চল চলে আসে। সঙ্গে থাকুন, কোথাও যাবেন না, ফিরে আসছি কয়েকটি গানের পর চটপট।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com-এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.

ফিরে এলাম ভোজনের আড্ডা নিয়ে। আমি সৌভিক, শুনছেন গান মুসাফির, আজকে একটা স্পেশাল আড্ডা ভোজন। তো পশ্চিমবাংলার চন্দ্রকেতুগড় বলে একটি জায়গা, এই চন্দ্রকেতুগড়ে একটি পোড়ামাটির ফলকে মাছের ছবি পাওয়া যায়। কী ধারণা করা হয়, না ফলকটি চতুর্থ শতকের? আবার বাংলাদেশের পাহাড়পুর ও ময়নামতিতে পাওয়া বিভিন্ন ফলকেই মাছ কোটার ঝুড়িতে করে মাছ নিয়ে যাওয়ার ছবি ফুটে ওঠে। তো মাছ যে বাঙালি অতি প্রাচীন এক খাদ্যাভ্যাস তা কিন্তু এই সব ফলকেই প্রমাণ করে। তবে বঙ্গে মুসলমানে নাই কিন্তু মাছ বেশি খেত, ব্রাহ্মণ আর বৌদ্ধ ধর্মানুসারী মানুষেরা মাছ খাওয়ার সুযোগ তেমন ছিল না, এবং ধর্মীয় বিধিনিষেধের একটা কারণে। তো বাঙালি শাস্ত্রকারদের মধ্যে ভবদেব ভট্ট প্রমাণ করেছিলেন মাছের গুণাগুণ এবং মাছ খাওয়ার সুফল। ভারতচন্দ্রের অন্ননামঙ্গল কাব্যেও আছে খাড়কি চিংড়ি, কচ্ছপের ডিম, ভেটকিসহ অসংখ্য মাছের কথা। তো প্রাচীনকালে সেই সময় থেকেই শুঁটকি মাছ বাঙালির কাছে জনপ্রিয়তা লাভ করে, এবং ষোড়শ শতকে বিজয়গুপ্তের মনসামঙ্গল কাব্যে মাছ রান্নার বিভিন্ন বিবরণ পাওয়া যায়। ঈশ্বরগুপ্ত একটা কথা বলেছিলেন, শোনাবো বিরতির পর, সঙ্গে থাকুন।

তো ফিরে এলাম আজকে এই ভোজনের আড্ডার একদম শেষ পর্ব নিয়ে। কেমন লাগছে? এই আড্ডা শেষের পর অবশ্যই কিন্তু জানাবেন 4474-3963-5712-তে। তো বিরতির আগে বলেছিলাম যে মাছের কথা, এবং ঈশ্বর তো বলেও ছিলেন একটা ব্যাপার যে ভাত মাছ খেয়ে মাছে বাঙালি সকল, ধানে ভরা ভূমি তাই মাছ ভরা জল। তো মাংস খাওয়ার বর্ণনাও পাওয়া যায় চর্যাপথে ভুসুকু পার গানে। গরু খাসি এবং হরিণের মাংস খাওয়ার চল ছিল মধ্যযুগ থেকে। তো হরিণের মাংস খুব সুস্বাদু, তাই চর্যাপথে লেখা ছিল আপনা মাংসে হরিণা বৈরী, মানে অর্থাৎ হরিণের মাংসের এতটাই সুখ্যাতি ছিল যে সবাই বনে এসে হরিণ খুঁজে মারে। আর সেই সময় বাঙালির বিয়ের ভোজে হরিণের মাংসের পদ অনিবার্য কারণে পরিবেশন করা হতো, সঙ্গে খাসি পাখির মাংসও থাকতে। তো বিজয়গুপ্তের মশামঙ্গলে দেখা যায় মাংসেতে দিবার জন্যে ভাজে নারিকেল, ছাল খসাইয়া রাঁধে বুইরা খাসির তেল। তো বর্ধিষ্ণু বাঙালির বিয়ের ভোজন তালিকায় অতিথিদের জন্য হরিণের মাংসের একটি পদ ছিল প্রায় বাধ্যতামূলক, আর এরও অনেক কাল আগে সেই পুরাণের কালে অর্থাৎ রামায়ণ মহাভারতের সময়ও প্রচুর মাছ মাংস খাওয়ার একটা চল ছিল। তো রামায়ণে অশ্বমেঘ যজ্ঞ উপলক্ষে রাজা দশরথ যে বিশাল ভোজের আয়োজন হয়েছিল, সেখানে কিন্তু ব্রাহ্মণ ক্ষত্রিয় শূদ্র নির্বিশেষে সকলকে নাকি ফলমূল অশ্ব মাংস পানীয় অন্নকূট পরিবেশন করা হয়েছিল। তো ভোজন নিয়ে এই আড্ডা শেষ হবার নয়, আমাদের এখানেই থামতে হবে। কেমন লাগলো অবশ্যই জানিয়ে দেবেন এবং gmr@radiobanglanet.com পাঠাতে পারেন। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। ভালো থাকুন আর এভাবেই শুনতে থাকুন radiobanglanet.com। মন যখন নিরুদ্দেশ।

মনটা আজ সত্যি হারিয়ে গেছে 90 দশকের ভালোবাসার কাছে। আগেকার দিনের ভালোবাসার এক অদ্ভুত অনুভূতি ছিল, মানে ভালোবাসাটা একটু অন্যরকম ছিল। ভালোবাসা এখনও আছে, সেটা নিয়ে অস্বীকার করার কোনো জায়গা নেই, কিন্তু তখন না ভীষণ অদ্ভুত ছিল। সোশ্যাল মিডিয়া ছিল না, ভিডিও কল করে এত কথা বলারও সম্ভব সেই সময় হতো না, সচরাচর এত দেখাও হতো না, তবে প্রেমটা ভীষণ ভীষণ ভীষণ গাঢ় ছিল। তখন প্রেমের একটা বিশেষ মাধ্যম ছিল, মানে বলা যেতে পারে যোগাযোগের একটা বিশেষ মাধ্যম ছিল, চিঠি কিংবা ল্যান্ডলাইন। উফ, কি দারুণ নস্টালজিয়া! মানে চিঠি লিখে প্রেম করার যে স্বাদ, মানে এটা নিয়ে আপনার সঙ্গে আগেও আড্ডা হয়েছে। তো চিঠি কিংবা ল্যান্ডলাইনের কিন্তু একটা আলাদা ফ্লেভার আছে প্রেম করার। মানে আপনারও সেরকম কোনো এক্সপিরিয়েন্স আছে তাহলে অবশ্যই আমাকে জানান না, আমার হোয়াটসঅ্যাপ নম্বরে +447503965712। আর এরকম গল্প থাকলে অবশ্যই আমাকে জানান। আর শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র radiobanglani.com। মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর রাজা পরদেশী এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর রাজা পরদেশীর সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান বাঙালির প্রাণ।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ। মন যখন নিরুদ্দেশ, আমাদের ওয়েবসাইট www.radiobanglanet.com, আর ফেসবুক পেজ ফলো করতে কিন্তু ভুলবেন না, আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলা নেট। কথা হচ্ছিল নাইনটিজ এর ভালোবাসা নিয়ে। আগেকার দিনে সব থেকে কষ্টদায়ক হতো বাড়িতে কনভিন্স করতে, মানে প্রেমটার যে পরিণতি পাবে, বিয়ের যে পর্যায়ে যাবে, সেটা দুই বাড়িতে রাজি করার একটা অদ্ভুত লড়াই চলতো। এখন যেমন লাভ ম্যারেজটা অনেক ইজি হয়ে গেছে, এখন উল্টে বাড়ি থেকে বলে এবার একটা প্রেম কর, মানে আমাকে তো এটা প্রায়শই বলে, তো আগেকার দিনে না একটু অন্যরকম ছিল। মানে আপনিও হয়তো রিলেট করতে পাচ্ছেন যে বাড়িতে কনভিন্স করার যে বিষয়টা, সেটা খুব চাপের ছিল আর কি। কিন্তু ওই ভালোবাসলে লড়াই করার ক্ষমতাটা নিজে থেকেই চলে আসে বস, তাই না? তারপর যখন বাড়িতে রাজি হয়ে যেত সেই যুগল, তখন মনে মনে গুনগুন করে একটা গান গেয়ে উঠত। শুধু তখন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম, মন যখন নিরুদ্দেশ, সেই গানটা আপনাকে শোনাচ্ছি। আর ব্রেকের ওপারে দুটো গানের পরে ফিরে আসছি, শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। কি তৈরি? তো ব্যাগটা গুছিয়ে নিন এবার।

ফিরে এলাম দুটো গানের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই। আহা, এই কথাটার মধ্যে দারুণ একটা জোর আছে কিন্তু। আজ অব্দি কথাটা আমাকে কেউ কোনোদিনও বলে সত্যি। যাই হোক, আগেকার দিনের এই যে একটা প্রেম ছিল, সেই প্রেমটা কিন্তু ভীষণ খাঁটি ছিল। মানে এই যে চিরদিনই তুমি যে আমার যে গানটা এবং দুটো মানুষের মধ্যে সেই প্রমিসিংটাও খুব স্ট্রং ছিল, ভেজালের পরিমাণ একটু কমই ছিল। সেই সময় মানুষ যারা আছেন তাদের মুখেই এই সব গল্পগুলো শোনা এবং শুনতে দারুণ লাগে। মানে তাদের প্রেমের যা যা ক্লাইম্যাক্স ছিল সত্যিই সিনেমাকে হার মানায়। আপনারও নিশ্চয়ই এরকম কোনো গল্প আছে? নিশ্চয়ই আছে। থাকলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান। হোয়াটসঅ্যাপ নাম্বারটা +447503965712। শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

নাম তিনটি গানের পর আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। কথা হচ্ছিল 90s ভালোবাসা নিয়ে। এই যে গানের লাইনটা একটু আগে টিউন হচ্ছিল, আমার স্বপ্ন তুমি ওগো চিরদিনের সাথী, এই লাইনটার মধ্যে একটা অদ্ভুত দারুণ ভালোবাসার জোর আছে, একটা কমিটমেন্ট আছে। কমিটমেন্ট এখনও আছে, আমি সেটা অস্বীকার করছি না, কিন্তু কিছু কিছু সময়ের ভালোবাসা বা সম্পর্ক একটা দারুণ নিদর্শন আমাদের কাছে। সত্যি সেই সময় ভালোবাসার গভীরতা এতটা বেশি ছিল, টানটাই অন্যরকম ছিল, দেখা হতো না, কথা খুব কম হতো, টেলিফোনে ল্যান্ডলাইন কিংবা চিঠির মাধ্যমে হতো, কিন্তু ভালোবাসার কমিটমেন্টগুলো কিন্তু অন্যরকম ছিল। কারণ যেটা বলছিলাম, বাড়ি থেকে হয়তো ভালোবাসা মানে সম্পর্ক অ্যালাও করতো না সেভাবে, বা মেনে নেওয়ার পর প্রচণ্ড একটা যুদ্ধ চলতো, মানে মেনে নেওয়ার পরও একটা যুদ্ধ চলতো, এরকমও অনেক ঘটনা শুনেছি। তবে কিছু ভালোবাসার কমিটমেন্ট যুগে যুগে ভালোবেসে যেন রয়েই যায়, মানে সেই উদাহরণগুলো আজও আমাদের মধ্যে বেঁচে আছে, তাই জন্যই আমরা এত স্ট্রংলি ভালোবাসা নিয়ে কথা বলতে পারছি। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। ফিরছি আরও দুটো গানের পরে।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। 90s ভালোবাসার কথা বললে বাবা মায়ের ভালোবাসার গপ্পটা ভীষণ মনে পড়ে যায়। আজকে তাহলে শেয়ার করি গপ্পটা। যদিও আমার বাবা মায়ের অ্যারেঞ্জ ম্যারেজ, আমার পিসি ঠাম্মা আমার বাবা মায়ের সম্বন্ধটা ফিক্স করেছিলেন সেই সময়, আমার বাবা যখন আমার মাকে দেখতে যায়, একটা ব্লেজার পরে সুন্দর করে সেজে গুজে মাকে দেখতে গেছিল। মা ছিল খুব লাজুক আর বাবা দারুণ রোম্যান্টিক, এই কথাগুলো মায়ের মুখ থেকেই শোনা। বাবা ব্লেজারের পকেটে গোলাপ ফুল নিয়ে গেছিল, একবার দেখাতেই দুজনকে দারুণ পছন্দ হয়ে যায়। তখন ভালোবাসা নিয়ে বাকস্বাধীনতা খুবই কম ছিল, প্রকাশটাও ভীষণ কম। তারপর ঘটনাচক্রে এক বছর ওদের কোনো কথা নেই, মানে ফ্যামিলির তরফ থেকেও কোনো কথা নেই আর নিজেদের মধ্যে তো নেই। তারপর হঠাৎ একদিন বাবার কিছু একটা মনে হয়েছিল, আবার বাড়ির সবার সঙ্গে কথা বলে বিয়েটা ফিক্সড করে। হ্যাঁ, এটাই ছিল পরিণতি। আসলে ঈশ্বর যে কাকে কোথায় বেঁধে রেখেছেন সে কথা বলা খুব মুশকিল। ভালোবাসারা জোট বেঁধে আজ 30 বছর রয়ে গিয়েছে। চিন্তা নেই, আমিও তো রয়েছি আপনার সঙ্গে, বন্ধুত্বে বাধা পড়ে গেছি। দেখেছেন, আড্ডা দিতে দিতে সময় এখন বলছে প্রায় শেষ, একদমই শেষ। আজকে গপ্পটা এখানেই থামাতে হলো। তাহলে আজ আসি, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও।

অন্যতম পরিচিত মুখ দর্শনা বণিক, আর এখন তার সঙ্গে বলিউডের সিরিজেও তাকে নিয়মিত কাজ করতে দেখা যাচ্ছে। গত বছরের শেষেই অভিনেতা সৌরভ দাসের সঙ্গে সাত পাঁকে বাঁধা পড়েছেন তিনি, আর এখন তার নাচ দেখে সকলেই মুগ্ধ। সেই নাচের কথা জানবো আমাদের আজকের পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকে পপকর্ন নিয়ে। আমরা এই যে দর্শনার নাচের কথা বলছি, তিনি একজন ট্রেন্ড ডান্সার, আর তার সঙ্গে তার এই যে হীরা মান্ডির গানের সঙ্গে নাচ, সেটা দেখে কিন্তু নেট জগতে রীতিমতো সাড়া পড়ে গেছে। কারণ সোশ্যাল মিডিয়ার দৌলতে সেই নাচ ইতিমধ্যেই দেখে ফেলেছেন ভ্যাসালি প্রোডাকশন থেকে নেটফ্লিক্স সকলেই, আর সকলেই তার নাচের ভীষণ প্রশংসা করেছেন। সেই নাচের কথা জানবো, তবে এখন শুনবো গান। ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, টাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

লীলা বাঁসালি নির্মিত হীরা মান্ডির গান নজরিয়া কি মারি ইতিমধ্যেই হিট, আর এবার সেই গানের সঙ্গে লাল ভেলভেট লেহেঙ্গায় সেজে নাচলেন দর্শনা বণিক। আর তার নাচ দেখে মুগ্ধ সকলেই, তার ভক্তরা তার চোখের ইশারাতে একেবারে ঘায়েল। আর সেই নাচ নিয়ে আমরা আজ কথা বলছি পপকর্নে, শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমরা আজকে এই দর্শনার যে নাচের কথা বলছি, সেই গান মধুবন্তী বাগচের সুরে কণ্ঠে সেই গান, আর সেই গানের সঙ্গে তার নাচ। আমরা জানি যে তিনি একজন ট্রেন্ড ডান্সার, আর তার নাচ দেখে সকলেই মুগ্ধ। সোশ্যাল মিডিয়া দৌলতে সেই নাচ ইতিমধ্যেই দেখে ফেলেছেন বাঁসালি প্রোডাকশন থেকে নেটফ্লিক্স সকলেই। আর সেই নাচ তারা তাদের হ্যান্ডেলে, তাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ারও করেছেন। এখানেই শেষ নয়, বাঁসালির যে হীরা মান্ডির ওয়াহিদা অর্থাৎ সঞ্জিতা শেখ, সেও কিন্তু দর্শনার প্রশংসায় একেবারে পঞ্চমুখ। তাহলে কি এবার সঞ্জয় লীলা বাঁসালির নজরে এই টলিউডের সুন্দরী? দেখা যাক, জানবো সবকিছুই, তবে একটা ছোট্ট বিরতির ওপারে। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, তারপর আবার ফিরছি পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

সম্প্রতি সঞ্জয় লীলা বানসালি নির্মিত হীরা মান্ডির হিট গান নজরিয়া কি মারিতে নাচ করে ভিডিও পোস্ট করেছেন টলিউডের অন্যতম পরিচিত মুখ দর্শনা বণিক। আর সেই নাচ দেখে সকলেই মুগ্ধ, এমনকি বানসালি প্রোডাকশন থেকে নেটফ্লিক্স সকলেই তাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সেই ভিডিও শেয়ারও করেছেন। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা সেই নাচ নিয়ে কথা বলছি। আমরা জানি যে দর্শনা একজন ট্রেন্ড ডান্সার, তিনি এমনি সারাদিন নাচেন, অনেকেই বলেন যদিও যে কি দরকার, কিন্তু তার ভালো লাগে তাই তিনি নাচেন। তার একটা ফটোশ্যুট ছিল আর সেটা এত সুন্দর ছিল যে তার মনে হলো এই গানের সঙ্গে যদি একটা নাচ করা যায়। এটা তিনি তার পোস্ট করেছেন, করার পর তিনি এতটাই প্রশংসা পেয়েছেন যে তিনি ভীষণ ভীষণভাবে উচ্ছ্বসিত। এমনকি সঞ্জিতা শেখ, তিনিও কিন্তু তার নাচের জন্য এই নাচটা দেখে ভীষণ ভীষণভাবে প্রশংসা করেছেন এবং তার ইনস্টাগ্রামে সেটা শেয়ারও করেছেন। গত বছরের শেষের দিকে সাত পাকে বাধা পড়েছেন তিনি সৌরভ দাসের সঙ্গে, অভিনেতা সৌরভ দাসের সঙ্গে। তার নাচে সৌরভ তো মুগ্ধই, এমনকি তার শাশুড়ি মাও কিন্তু তার নাচ দেখে ভীষণ ভীষণভাবে খুশি, কারণ তিনি সব সময় চান যে তারা দুজনেই, অর্থাৎ সৌরভ এবং দর্শনা দুজনেই যাতে প্রচুর প্রচুর কাজ করেন। আমরাও চাই তারা অনেক অনেক কাজ করুন, তাদের জন্য অবশ্যই অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা রইল। এখন চলুন শুনে নিই গান, তারপর আবার ফিরে আসছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। আমি আপনার বন্ধু অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন

রেডিও বাংলা নেট ডট কম এ শুনছেন পপকর্ন, আর আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি টলিউডের অন্যতম পরিচিত মুখ দর্শনা বণিককে নিয়ে। সম্প্রতি তার নাচ সঞ্জয় লীলা বনশালী নির্মিত হীরা ম্যান্ডির হিট গান নজরিয়া কি মারি, সেই গানের সঙ্গে তার নাচের ভিডিও সকলকেই মুগ্ধ করেছে। এমনকি নেটফ্লিক্স থেকে বনশালী প্রোডাকশন সকলেই তার সেই নাচের ভিডিও ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ারও করেছেন। আর আমরা সেই নাচ নিয়েই আজ কথা বলছি পপকর্নে, যেখানে আমরা জানি যে দর্শনা রীতিমতো প্রশিক্ষিত একজন নৃত্যশিল্পী। ছোট থেকেই তিনি কত্থক শিখেছেন, এখনও নিয়মিত তিনি নাচের তালিম নিচ্ছেন। আর এখানে একটা মজার ব্যাপার, অভিনেত্রী বর্তমানে যার কাছে মুম্বাইতে নাচ শিখছেন তিনি কোরিওগ্রাফার নিধি প্রভু, তিনি বনশালীর ছবিতে এই গানটির কোরিওগ্রাফ করেছেন। সব মিলিয়েই বোঝা যাচ্ছে যে কোথায় একটা যোগাযোগ রয়েছে এই গানের সঙ্গে। এই নাচের ভিডিওটা তিনি অনেকবার দেখেছেন, তার সেটা দেখেই তিনি সেই নাচটি করার চেষ্টা করেছেন, আর যেটা দেখে সকলেই মুগ্ধ। অবশ্যই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শনার জন্য। এখন চলুন শুনে নিই পরপর দুটো গান, তারপর আবার ফিরছি পপকর্নের আড্ডায়। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।

পরপর দুটো গান ছিল আপনার জন্য। ফিরে এলাম গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলানেট .com, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি টলিউডের অন্যতম পরিচিত মুখ দর্শনা বণিককে নিয়ে, তার নাচ। তার নাচের কথা তো আমরা সকলেই জানি। সম্প্রতি সঞ্জয় লীলা বনশালী নির্মিত হীরা মান্ডির হিট গান নজরিয়া কি মারি, আর সেই গানের সঙ্গেই তার নাচের ভিডিও রীতিমতো সকলকে মুগ্ধ করেছে। তার নাচের প্রশংসায় পঞ্চমুখ সকলেই, আর সেই নাচ নিয়েই আজ আমরা কথা বললাম আমাদের পপকর্নের আড্ডায়। আর এইভাবে কথা বলতে বলতেই আমরা অনুষ্ঠানের একেবারে শেষে চলে এসেছি। ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে, তবে কথা দিচ্ছি আজকের মতো চলে গেলেও আগামীকাল ঠিকই একই সময় আবার চলে আসবো পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমিয়ে আড্ডা দিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট .com। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।
3: হার

0: দুজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিন মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
2: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ। কি তৈরি? তো ব্যাগটা গুছিয়ে নিন এবার।
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: আপনি শুনছেন রেডিও বাংলানেট.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

লাল ফিতে সাদা মোজা স্কুল ইউনিফর্ম, নটার সাইরেন সংকেত সিলেবাসে মনোযোগ কম, পড়া ফেলে এক ছুট ছুটে রাস্তা।

এটি পৃথিবীর অন্যতম একটি পানীয়, শুধু অন্যতম নয়, অন্যতম জনপ্রিয় একটি পানীয়। তো এই পানীয় এবং এই পানীয় প্রেমীদের নিয়েই গতকালও আমাদের আড্ডাটা জারি ছিল আর আজকেও জারি থাকবে। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছে নিচ্ছে ডান, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আমাদের আড্ডাটা গতকাল জারি ছিল কফি এবং কফি প্রেমীদের নিয়ে। এই কফি এবং কফি প্রেমী, এরা এমন একটি সম্প্রদায় যাদেরকে ঘিরে কিনা অনেক গল্প, কাহিনী এবং ঘটনা আছে, এবং যেগুলো কিনা জাস্ট চমকে দেওয়ার মতো। তো গতকালও সেরকমই কিছু কথা আপনার সঙ্গে শেয়ার করেছিলাম আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, আর আজকেও শেয়ার করব কফি এবং কফি প্রেমীদের নিয়েই এরকম কিছু তাক লাগিয়ে দেওয়ার মতো কথা। কিন্তু সবই করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

এখনো কলম্বাস দিনগুলো ভেঙে ভেঙে চলছে, আমেরিকায় আমেরিকায় মোমবাতি সে বড় হয়ে বলছে। উইলসন জনসন হাতে নিয়ে মেগাটন কি ভাবছে ভিয়েতনাম, এখনো কলম্বাস দিনগুলো ভেঙে ভেঙে চলছে, আমেরিকা আমেরিকায় মোমবাতি সে বরফে গলছে। এদিকে ট্রাউট মাছে ভরে গেল বিপাশা জেলা, ফিশি ব্যাপার বেশ ফিশি, আমি আগন্তুক

মাঝখানে গোটা দুই স্টেডিয়ামে ফুটবল নেই। সাহারার দুপুরেতে কেন গায়ে কম্বল নেই? আলফের চুড়োতে উট পাখি উড়ছে।

0: ঠোঁট থেকে লিপস্টিক কোন ফাঁকে কোথায় যে লাগছে, দুজোড়া দুষ্টু চোখ লক্ষ্মীটি হয়ে রাত জাগছে। নদিয়া নট দ্যাট এক্সপ্রেশন, এতদিনে বনলতা ভুলে গেছে কোথায় ছিলাম। আমি আগন্তুক, আমি বার্তা দিলাম, কঠিন অঙ্ক এক বসতে দিলাম। এ প্লাস বি হোল না, এ প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু
1: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.com।
2: ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে.com এ। মন যখন নিরুদ্দেশ।

0: চলবেই, দাগ দাগ দাগ দাগ চলবেই, শুধু কলজেটা যাও ভাঙাতে, কিছু মিলবে না এত রত্রি, শুধু কলজেটা যাও ভাঙাতে, কিছু মিলবে না এত রত্রি, সব সত্যি এই দুনিয়ায় ভাই সবই হয়, ভাই সবই হয়, সব সত্যি, সব সত্যি এই দুনিয়ায় ভাই সবই হয়, ভাই সবই হয়, সব সত্যি, সব সত্যি।
1: What if your IT partner cared about more than just IT? At ETOS Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, ETOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. ETOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
2: পরবাসী মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে।
3: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে
4: মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
3: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
5: শুনছেন রেডিও বাংলানেট .com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

পৃথিবীর সব থেকে বেশি কফি প্রস্তুতকারক দেশ এবং জনপ্রিয়তম কফি প্রস্তুতকারক দেশ হলো ব্রাজিল। কিন্তু জানেন কি যে এই কফি কিন্তু উৎপাদন শুরু ব্রাজিলে হয়নি। তো রেডিও বাংলা নাই ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি আর আমাদের আড্ডাটা জারি আছে কফি এবং কফি প্রেমীদের নিয়ে। তো যে কথা বলছিলাম যে পৃথিবীর জনপ্রিয়তম কফি উৎপন্ন হয় ব্রাজিলে এবং সব থেকে বেশি কফিও উৎপন্ন হয় ব্রাজিলে, কিন্তু আপনি শুনে অবাক হয়ে যাবেন যে কফি কিন্তু প্রথম চাষাবাদ শুরু হয়নি ব্রাজিলে, এটি শুরু হয়েছিল ইথিওপিয়াতে। ইথিওপিয়াতেই প্রথম মানুষ কফি বিনস খুঁজে পান, কিন্তু এই যে কফি বিনসটা খুঁজে পেয়েছিলেন তার পেছনেও কিন্তু

টিনটিন থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহাহো থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকবো সোম থেকে শুক্র শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসায়।

কফির বিশেষত ব্ল্যাক কফির একটি অদ্ভুত গুণ হলো, আপনি যদি নির্দিষ্ট পরিমাণে খেতে পারেন তাহলে কিন্তু আপনার রাত্রিবেলা ঘুমই আসবে না। আর এই ব্যাপারটাই লক্ষ্য করেছিলেন এক ভদ্রলোক। তিনি ছাগলের ব্যবসা করতেন বা ছাগল চড়াতেন। তো তিনি দেখলেন যে সেই তার পোষা ছাগলগুলো এক ধরনের বেরি জাতীয় ফল খায় এবং ফল খেয়ে পুরো রাতটা তারা না ঘুমিয়ে কাবার করে দেয়। এই ভদ্রলোক ছিলেন ইথিওপিয়ান এবং তিনি পরবর্তীকালে কয়েকজনকে সেই বেরি জাতীয় ফলগুলির কথা বলেন। তারপরে কয়েকজন সন্ন্যাসী সেই ফল থেকে পানীয় তৈরি করেন এবং তারা খেয়ে সারা রাত প্রার্থনা করতে তাদের কোনো রকম অসুবিধাই হয়নি। এই শুরু হয়েছিল কফির জয়যাত্রা। আর ইথিওপিয়া ছিল সেই দেশ যেখানে প্রথম কফি পান করা শুরু করেন মানুষজনেরা। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে কফি এবং কফি প্রেমীদের নিয়ে। এরকমই অনেক ঘটনা, গল্প, কাহিনী আছে কফি এবং কফি প্রেমীদের নিয়ে। তো সেরকমই কিছু কথা আপনার জন্য বলছি আমি গৌরব, আজকে গতকালও বলেছি আর এখনও বলতে থাকবো। কিন্তু এখন একটা ছোট্ট ব্রেকের সময়, যার উপরান্তে এরকমই আরও কিছু কথা আপনাকে জানাবো। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, only on radiobanglanet.com।

এখন তো পৃথিবীতে সব জায়গায় ক্যাফে খুলে গেছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন বিখ্যাত বিখ্যাত ক্যাফে আছে। কিন্তু আপনাকে যদি জিজ্ঞেস করি যে প্রথম ক্যাফেগুলো কোথায় হয়েছিল বলুন তো, আপনি অবলীলাক্রমে বলে দেবেন যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে। ব্যাপারটা কিন্তু তা নয়। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছেদান, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে কফি এবং কফি প্রেমীদের নিয়ে। তো কফি পান করার জন্য দোকান যার নাম ক্যাফে, তো সেই ক্যাফেগুলো কিন্তু প্রথমে তৈরি হয়েছিল মিডল ইস্টে, মধ্যপ্রাচ্যে, এবং সেখানে তাকে বলা হতো কাহাভেহে খানে। এবং পরবর্তীকালে সেই কাহবেখানেই সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে, স্পেশালি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে। তো রেডিও বাংলানে ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে কফি এবং কফি প্রেমীদের নিয়েই আমাদের আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

পৃথিবীর জনপ্রিয়তম পানীয় কোনটি, চা না কফি? সেই নিয়ে কিন্তু একটা দ্বন্দ্ব সবসময় বর্তমান। অনেকেই বলেন চা অত্যন্ত প্রিয়, আবার অনেকে বলেন কফি সব থেকে ভালো পানীয়। তো সারা পৃথিবী জুড়ে একটা সার্ভে হয়েছে কয়েকদিন আগে, সেখানে দেখা গেছে যে প্রত্যেক দিন পৃথিবীতে প্রায় 200 কোটি কাপ মানুষজন কফি পান করেন, এবং সারা পৃথিবীতে প্রত্যেক দিন ওই প্রায় সমসংখ্যক কাপ চাই লোকে পান করেন। কিন্তু এক্ষেত্রে একটা টুইস্ট আছে, সেটা হলো যে একটি কাপ কফি বানাতে দরকার লাগে 10 গ্রাম কফি, অন্যদিকে এক কাপ চা তৈরি করতে 2 গ্রাম চা পাতাই যথেষ্ট। কাজেই এক্ষেত্রে যদি ওয়েটের হিসাব করা হয় তাহলে কিন্তু কফি এগিয়ে যাবে চায়ের থেকে। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে ইচ্ছে রানার আড্ডার আসরে গতকালের থেকে আমাদের আড্ডাটা ক্যারি ফরওয়ার্ড হয়েছে। গতকালও আপনার সঙ্গে শেয়ার করেছিলাম কিছু কথা কফি এবং কফি প্রেমীদের নিয়ে, আর আজকেও ঠিক সেটাই করলাম। কেমন লাগলো আপনার আমাদের এই 2 দিনের আড্ডা জানান আমাদের, আমাদের মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে রানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু radiobanglanet.com চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন radiobanglanet.com। টাটা।

রেডিও বাংলানিউজ ডট কমে আমি রুবিনা আছি আপনাদের সঙ্গে এবং শুরু হয়েছে গান্ধুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতোই কিন্তু আজকেও এক ঘন্টার গান্ধুরিয়ার আড্ডায় আমি থাকছি এবং তার সাথে সাথে অবশ্যই আমাদের আড্ডাও থাকছে এবং আড্ডায় কখনো কখনো আমাদের ছোটবেলার কিছু স্মৃতিও উঠে আসছে। আর তারপরেই আর একটা কথা বলতেই হয়, সেটা হচ্ছে আমাদের এই ভালো লাগার মধ্যে যেটা থাকে সেটা অবশ্যই গান। তাই গান্ধুরিয়ার আড্ডা জুড়ে থাকছে গান।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে।
4: ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে মন যখন নিরুদ্দেশ।

বাগান, টানছে যখন বোলপুরে বাগান বাড়িটা, টানছে যখন হলিডেজে সিঙ্গাপুর ট্রিপ, টানছে যখন শ্যাম্পেনে আলতো করে সিপ, টানছে যখন লুই ফিলিপ জর্জিও আর মানি, টানছে যখন মেডিটেশন গুরুজির বাণী, টানছে যখন ফিদা হোসেন অরিজিনাল ঘোড়া, টানছে যখন রিল্যাক্স করে একটু টেগোর পড়া।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

radiobanglani.com-এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে, এবং আমরা আজকে কথা বলবো এমন কিছু পেইন্টিং নিয়ে যে পেইন্টিংগুলো সত্যি একটু অন্যরকম। মানে এই সচরাচর আমরা রং তুলিতে পেইন্ট করি, আর সেটা সাদা ক্যানভাস হোক বা সাদা পেপার, কিন্তু কখনো আমরা গ্লাসের ওপর পেইন্টিং করার কথা ভেবেছি? নিশ্চয়ই ভেবেছি, এবং সেই জন্যই কিন্তু গ্লাস পেইন্টিং এসেছে। তো এই গ্লাস পেইন্টিং নিয়ে কিছু কথা রইল আপনার জন্য।

আমি যখন ছোট ছিলাম তখন একটা ছোট্ট ঘটনা আপনার সাথে শেয়ার করি। গ্লাস পেন্টিং কি, কেন, কিভাবে এসেছে আমি সেই বিষয়ে যাচ্ছি না। গ্লাস পেন্টিং আমার কাছে কি সেটাই আপনার সাথে শেয়ার করব। যখন ছোটবেলায় আমি একজনের বাড়ি যেতাম, খুব কাছে আমার ইংলিশ ম্যামের বাড়ি, সেখানে দেখতাম নানান ধরনের কাজের বোতল এবং সেখানে কি সুন্দর করে পেন্টিং করা। আর পেন্টিংটা একদম অদ্ভুত রকমের, রং তুলির ক্যানভাসে যেমন আমরা পেন্টিং করি ঠিক সেরকম না, ঠিক কাঁচের ওপর যেন তুলির কেউ রং খেলিয়ে দিয়েছে, একটা কিছু বলার চেষ্টা করছে, একটা নতুন গল্প, এবং সারা বাড়িটা সুন্দর করে সেজে উঠেছে। ঠিক সেইখান থেকেই আমার ভালোবাসা জন্মেছে গ্লাস পেইন্টিংয়েরও।

যতটা সহজ আমরা ভাবি রং তুলিতে, একটা পোট্রে আঁকা বা একটা নিজের মনের ভাব প্রকাশ করা ঠিক ততটার কঠিন তো, ততটা তো সহজ নয়। ঠিক সেই রকমই গ্লাস পেন্টিং করা ততাধিক হচ্ছে কঠিন। তার কারণ আমার মনে হয় তুলির যে একটা টান, সেই টানটা যখন আমরা এক কোনো কাঁচ বা গ্লাসের ওপর আনতে চাই, সেটা কিন্তু এই স্ট্রোকটা আনাটাই ভীষণভাবে কঠিন। তো যারা গ্লাস পেন্টিং খুব নিখুঁতভাবে করেন, তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা, আর রেডিও বাংলা নেটের তরফ থেকে তাদের জন্য রইল এক গুচ্ছ কুড়মিশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

আপনিও যদি ঘরটাকে সাজাতে চান নিজের হাতের কিছু দিয়ে, কাঁচের ক্যানভাসের মতো সাইজের কাঁচ পাওয়া যায় এবং সেখানে আপনি গ্লাস পেন্টিং করতে পারেন। বিগিনাররাও কিন্তু খুব ভালোভাবে পারবেন। এখন তো সোশ্যাল মিডিয়ার যুগে কি করে করতে হবে, কি কি করতে হবে না, কি কি কিনতে হবে এবং রঙগুলো যেহেতু গ্লাসের ওপর রং করা হচ্ছে তো একটু অন্য ধরনের রং পাওয়া যায়, তো আপনিও চাইলে কিন্তু ফুল পাতা বা নিজের একটা ছোট্ট খাটো মিষ্টি সিনারিও তুলে ধরতে পারবেন। ট্রাই করুন না, যদি আপনার মনেও সেই ইচ্ছাটা থাকে ফুটিয়ে তুলুন না, বয়স যতই হোক না কেন। ভালো লাগার ভালোবাসার যে কাজগুলোর কোনো বয়স হয় না। আমি থাকবো আপনার সঙ্গে এবং আপনার এই কাজগুলো শোনার জন্য আর সবাইকে শোনানোর জন্য অবশ্যই গান্ধরিয়ার আড্ডায় রুবিনা থাকবে। তাই ভালো থাকতেই হবে এবং আড্ডায়ও থাকতে হবে আর সাথে সাথে পাশেও থাকতে হবে। তার জন্য ফলো করতে হবে রেডিও বাংলা .com মন যখন।

শুনছেন 24x7 অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফের সৌভিকের সঙ্গে। তো আমাদের বাঙালিদের সবথেকে প্রিয় পছন্দের যেটা ব্যাপার সেটা কি জানেন? সেটা হচ্ছে খাওয়া দাওয়া, মানে ভোজন। আর এই ভোজন, বৈদিক সংস্কৃতে ভোজন শব্দের এক দুটো অর্থ আছে। সে সময় ভোজন অর্থে সুখানুভূতি এবং খাদ্য দুটোই বোঝানো হতো। তো ভোজনে জৈবিক প্রয়োজন ছাড়াও যে একটা তৃপ্তি বা আনন্দের অনুভূতি আছে সেটা তো আর অস্বীকার করার উপায় নেই, বরং বেশিরভাগ ক্ষেত্রে সেটাই মুখ্য হয়ে দাঁড়ায়। আর সেই জন্যই বোধ করি সর্বস্তরের মানুষ কম বেশি সুখার্থের অনুরাগী। তো অনেকে আছেন যারা হয়তো ভোজন বিলাসী নন কিন্তু ভোজন রসিক, পরিমাণে খান অল্প কিন্তু যেটুকু খান সেটা হতে হয় সাধু ও পরিতৃপ্তিদায়ক। তো আমাদের আজকের আড্ডা এই ভোজন ব্যাপারটাকে নিয়ে। আসলে বাঙালি বছর ভোর ভোজনের মধ্যে থাকেন, তাই তার কাছে এই ব্যাপারটা প্রিয় না হয় আর কোন ব্যাপারটা প্রিয় হয় বলুন তো? তাই আমাদের আড্ডা আজকে ভোজন নিয়ে থাকবে এই এক ঘন্টায়। ফিরে আসছি কয়েকটা গানের পর, জুড়ে থাকুন, শুনবো এই ভোজন নিয়ে কিছু পুরনো ইতিহাসের কথা। এখন গান।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

তো ফিরে এলাম কয়েকটি গানের পর আজকের এই স্পেশাল আড্ডা গান মুসাফিরে ভোজনের কথা নিয়ে। তো রামায়ণের সীতা রামের সঙ্গে 14 বছর দণ্ডকারণ্যে বনবাসে কাটালেও একদিনের জন্য সীতাকে রান্না করতে হয়নি। সবসময় লক্ষণকে এই খাবারের জোগাড় যন্ত্র করতে দেখা যায়। এই জন্যই বোধহয় বুদ্ধদেব বসু তার ভোজনশিল্পী বাঙালি গ্রন্থে আক্ষেপ করে লিখেছিলেন, বনবাসী রাম লক্ষণকে আমরা মাঝে মাঝে এই দেখি মৃগয়া হতরাশি রাশি পশু নিয়ে বাড়ি ফিরতে, গোসা বুনো শুয়োর নানা জাতের হরিণ পুঁথিতে। এও কিন্তু পড়া যায় যে তিনজনেরই প্রিয় খাদ্য ছিল স্বল্পপক মাংস, যাকে আমরা আজকাল বলি শিক কাবাব। কিন্তু আমাদের দুর্ভাগ্যবশত তার কোনো তথ্য কিন্তু জোগাড় হয়নি। তো মৃত পশুর ছাল চামড়াকে ছাড়াতো, কে কাটতো টুকরো টুকরো করে, কে ধরাতো উনুন, শিখে মিদে আগুনে ঝলসাবার ভার থাকতো কার ওপর, কোন ধরনের পানীয় সঙ্গে সেই অগ্নিপত্র পবিত্র মাংস কণ্ঠনালী নিয়ে নামিয়ে দেওয়া হতো, সঙ্গে থাকতো কোন কোন ফল বা সবজি, এই সবই কিন্তু স্রেফ আমাদের সঙ্গে সেই অগ্নিপত্র পবিত্র মাংস কণ্ঠনালী নিয়ে নামিয়ে দেওয়া হতো, সঙ্গে থাকতো কোন কোন ফল বা সবজি

আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন

ফিরে এলাম আবারও ভোজনের কথা নিয়ে। আমি সৌভিক, শুনছেন গান মুসাফির একটা স্পেশাল আড্ডা। তো আমাদের কথা চলছে মিষ্টি খাওয়া বাঙালির খাদ্যাভ্যাসের অন্যতম বৈশিষ্ট্য যদি এটাই ভেবে নিই। তবে সেকালে মিষ্টি বলতে প্রচলিত ছিল কিন্তু হাতে তৈরি নাড়ু, রকম রকম পিঠেপুলি আর পায়েস। তো চাল দিয়ে তৈরি হতো মুড়ি, চিঁড়ে খই, নাড়ু ইত্যাদি। আর মিষ্টি সাধারণত হতো দুধের তৈরি। তো অন্যদিকে যেমন ছানা তৈরি হতো দুধ বিকৃত করে, আর তাই ধর্মীয় অভিধানে ছানা ছিল অখাদ্য। তো সুকুমার সেন তার কলকাতার কাহিনী গ্রন্থে লিখেছিলেন, খেড় মাখুন ঘি দই, এগুলো কাঁচা দুধের স্বাভাবিক পরিমাণ, কৃত্রিম অথবা স্বাভাবিক, কিন্তু কোনোটি দুধের বিকৃতি নয়। তাই ছানা কিন্তু কাটানো দুধের কৃত্রিম বিকৃতি। তো পূর্বে যখন চিঠি বিলি রীতি ছিল, তখন কোনো চিঠি খবরের সঙ্গে পাঠানো তো মিষ্টি, আর সেই মিষ্টি এবং খবর পাঠানোর রসায়নের ফলে সৃষ্টি হয়েছিল সন্দেশ। তো পূর্বে সৃষ্টি হতে বেসন, নারকেল ও মুগের ডালের সঙ্গে চিনি মিশিয়ে। তো চৈতন্য চরিতামৃত গ্রন্থে আছে, অমৃত গুটিকা আমের খণ্ড, পাতপিঠা, দুঘল কলকি, মনোহরা, ক্ষীরখণ্ড, ক্ষীরপুলি, চন্দ্রপুলি, ছানা বড়া পায়েস, নল বড়া। তো খেজুরের রস ও আঁখের রস দিয়ে তৈরি হতো গুঁড়ো পাটালি গুড়। আবার পানীয় হিসেবেও খেজুরের মানে আখের রস বিখ্যাত ছিল। যেমন সেকালের বনেদি পরিবারের বিয়ের ভোজ ছবি তুলে ধরেছেন লেখিকা শরৎ কুমারী চৌধুরানী। তিনি কি বলছেন, রান্না হইয়াছে পোলাও, কালিয়া চপ, চিংড়ির মালাইকারি, মাছ দিয়া ছোলার ডাল, রুইয়ের মুড়া দিয়ে মুগের ডাল, আলুর দম ও ছক্কা, মাছের চপ, চিংড়ি কাটলেট, ইলিশ ভাজা, বেগুন ভাজা, শাক ভাজা, পটল ভাজা, দই, মাছ আর চাটনি, আর তারপর লুচি, কচুরি, পাঁপড় ভাজা। মিষ্টান্নের একখানি সরায় আম, কামরাঙা, পালশাঁস ও বরফি সন্দেশ, ইয়ার উপর ক্ষীর, রাবড়ি ও ছানার পায়েস। তো বুঝতেই পারছেন বিরতির আগেই বলেছিলাম যে জীবে চলে আসার একটা সম্ভাবনা কিন্তু থাকে, আর এগুলো শুনলে সত্যিই জীবে চলে আসে। সঙ্গে থাকুন, কোথাও যাবেন না, ফিরে আসছি কয়েকটি গানের পর চটপট।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি সুবিধা, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও banglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. The expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.

ফিরে এলাম ভোজনের আড্ডা নিয়ে। আমি সৌভিক, শুনছেন গান মুসাফির, আর একটা স্পেশাল আড্ডা ভোজন। তো পশ্চিমবাংলার চন্দ্রকেতুগড় বলে একটি জায়গা, এই চন্দ্রকেতুগড়ে একটি পোড়ামাটির ফলকে মাছের ছবি পাওয়া যায়। কী ধারণা করা হয় না, ফলকটি চতুর্থ শতকের। আবার বাংলাদেশের পাহাড়পুর ও ময়নামতিতে পাওয়া বিভিন্ন ফলকেই মাছ কোটার ঝুড়িতে করে মাছ নিয়ে যাওয়ার ছবি ফুটে ওঠে। তো মাছ যে বাঙালির অতি প্রাচীন এক খাদ্যাভ্যাস তা কিন্তু এই সব ফলকেই প্রমাণ করে। তবে বঙ্গে মুসলমানেরাই কিন্তু মাছ বেশি খেত। ব্রাহ্মণ আর বৌদ্ধ ধর্মানুসারী মানুষেরা মাছ খাওয়ার সুযোগ তেমন ছিল না, এবং ধর্মীয় বিধিনিষেধের একটা কারণে। তো বাঙালি শাস্ত্রকারদের মধ্যে ভবদেব ভট্ট প্রমাণ করেছিলেন মাছের গুণাগুণ এবং মাছ খাওয়ার সুফল। ভারতচন্দ্রের অন্ননামঙ্গল কাব্যেও আছে খাড়কি, চিংড়ি, কচ্ছপের ডিম, ভেটকিসহ অসংখ্য মাছের কথা। তো প্রাচীনকালে সেই সময় থেকেই শুঁটকি মাছ বাঙালির কাছে জনপ্রিয়তা লাভ করে, এবং ষোড়শ শতকে বিজয়গুপ্তের মনসামঙ্গল কাব্যে মাছ রান্নার বিভিন্ন বিবরণ পাওয়া যায়। ঈশ্বরগুপ্ত একটা কথা বলেছিলেন, শোনাবো বিরতির পর, সঙ্গে থাকুন।

তো ফিরে এলাম আজকে এই ভোজনের আড্ডার একদম শেষ পর্ব নিয়ে। কেমন লাগছে? এই আড্ডা শেষের পর অবশ্যই কিন্তু জানাবেন 4474-3963-9657-12-তে। তো বিরতির আগে বলেছিলাম যে মাছের কথা, এবং ঈশ্বর তো বলেও ছিলেন একটা ব্যাপার যে ভাত মাছ খেয়ে মাছে বাঙালি সকল, ধানে ভরা ভূমি তাই মাছ ভরা জল। তো মাংস খাওয়ার বর্ণনাও পাওয়া যায় চর্যাপথে ভুসুকু পার গানে। গরু খাসি এবং হরিণের মাংস খাওয়ার চল ছিল মধ্যযুগ থেকেই। তো হরিণের মাংস খুব সুস্বাদু, তাই চর্যাপথে লেখা ছিল আপনা মাংসে হরিণা বৈরী, মানে অর্থাৎ হরিণের মাংসের এতটাই সুখ্যাতি ছিল যে সবাই বনে এসে হরিণ খুঁজে মারে। আর সেই সময় বাঙালির বিয়ের ভোজে হরিণের মাংসের পদ অনিবার্যভাবে পরিবেশন করা হতো, সঙ্গে খাসি পাখির মাংসও থাকতে। তো বিজয়গুপ্তের মশামঙ্গলে দেখা যায় মাংসেতে দিবার জন্যে ভাজে নারিকেল, ছাল খসাইয়া রাঁধে বুইরা খাসির তেল। তো বর্ধিষ্ণু বাঙালির বিয়ের ভোজন তালিকায় অতিথিদের জন্য হরিণের মাংসের একটি পদ ছিল প্রায় বাধ্যতামূলক, আর এরও অনেক কাল আগে সেই পুরাণের কালে অর্থাৎ রামায়ণ মহাভারতের সময়ও প্রচুর মাছ মাংস খাওয়ার একটা চল ছিল। তো রামায়ণে অশ্বমেঘ যজ্ঞ উপলক্ষে রাজা দশরথ যে বিশাল ভোজের আয়োজন হয়েছিল, সেখানে কিন্তু ব্রাহ্মণ ক্ষত্রিয় শূদ্র নির্বিশেষে সকলকে নাকি ফলমূল অশ্ব মাংস পানীয় অন্নকূট পরিবেশন করা হয়েছিল। তো ভোজন নিয়ে এই আড্ডা শেষ হবার নয়, আমাদের এখানেই থামতে হবে। কেমন লাগলো অবশ্যই জানিয়ে দেবেন এবং gmr@radiobanglanet.com পাঠাতে পারেন। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। ভালো থাকুন আর এভাবেই শুনতে থাকুন radiobanglanet.com। মন যখন নিরুদ্দেশ।

মনটা আজ সত্যি হারিয়ে গেছে 90 দশকের ভালোবাসার কাছে। আগেকার দিনের ভালোবাসার এক অদ্ভুত অনুভূতি ছিল, মানে ভালোবাসাটা একটু অন্যরকম ছিল। ভালোবাসা এখনও আছে, সেটা নিয়ে অস্বীকার করার কোনো জায়গা নেই, কিন্তু তখন না ভীষণ অদ্ভুত ছিল। সোশ্যাল মিডিয়া ছিল না, ভিডিও কল করে এত কথা বলারও সম্ভব সেই সময় হতো না, সচরাচর এত দেখাও হতো না, তবে প্রেমটা ভীষণ ভীষণ ভীষণ গাঢ় ছিল। তখন প্রেমের একটা বিশেষ মাধ্যম ছিল, মানে বলা যেতে পারে যোগাযোগের একটা বিশেষ মাধ্যম ছিল, চিঠি কিংবা ল্যান্ডলাইন। উফ, কি দারুণ নস্টালজিয়া! মানে চিঠি লিখে প্রেম করার যে স্বাদ, মানে এটা নিয়ে আপনার সঙ্গে আগেও আড্ডা হয়েছে। তো চিঠি কিংবা ল্যান্ডলাইনের কিন্তু একটা আলাদা ফ্লেভার আছে প্রেম করার। মানে আপনারও সেরকম কোনো এক্সপিরিয়েন্স আছে তাহলে অবশ্যই আমাকে জানান না, আমার হোয়াটসঅ্যাপ নম্বরে +447503965712। আর এরকম গল্প থাকলে অবশ্যই আমাকে জানান। আর শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র radiobanglani.com। মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন
0: আজা পরদেশির সঙ্গে? আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi

0: থাকে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
2: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ, আমাদের ওয়েবসাইট www.radiobanglanet.com, আর ফেসবুক পেজ ফলো করতে কিন্তু ভুলবেন না, আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলানেট। কথা হচ্ছিল নাইনটিজের ভালোবাসা নিয়ে। আগেকার দিনে সব থেকে কষ্টদায়ক হতো বাড়িতে কনভিন্স করতে, মানে প্রেমটার যে পরিণতি পাবে, বিয়ের যে পর্যায়ে যাবে, সেটা দুই বাড়িতে রাজি করার একটা অদ্ভুত লড়াই চলতো। এখন যেমন লাভ ম্যারেজটা অনেক ইজি হয়ে গেছে, এখন উল্টে বাড়ি থেকে বলে এবার একটা প্রেম কর, মানে আমাকে তো এটা প্রায়শই বলে। তো আগেকার দিনে না একটু অন্যরকম ছিল, মানে আপনিও হয়তো রিলেট করতে পাচ্ছেন যে বাড়িতে কনভিন্স করার যে বিষয়টা সেটা খুব চাপের ছিল আর কি। কিন্তু ওই ভালোবাসলে লড়াই করার ক্ষমতাটা নিজে থেকেই চলে আসে বস, তাই না? তারপর যখন বাড়িতে রাজি হয়ে যেত, সেই

যুগল তখন মনে মনে গুনগুন করে একটা গান গেয়ে উঠত। শুনতে তখন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ সেই গানটা আপনাকে শোনাচ্ছি, আর ব্রেকের ওপারে দুটো গানের পরে ফিরে আসছি। শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। কি তৈরি? তো ব্যাগটা গুছিয়ে নিন এবার।

ফিরে এলাম দুটো গানের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই। আহা, এই কথাটার মধ্যে দারুণ একটা জোর আছে কিন্তু। আজ অব্দি কথাটা আমাকে কেউ কোনোদিনও বলে সত্যি। যাই হোক, আগেকার দিনের এই যে একটা প্রেম ছিল, সেই প্রেমটা কিন্তু ভীষণ খাঁটি ছিল। মানে এই যে চিরদিনই তুমি যে আমার যে গানটা এবং দুটো মানুষের মধ্যে সেই প্রমিসিংটাও খুব স্ট্রং ছিল, ভেজালের পরিমাণ একটু কমই ছিল। সেই সময় মানুষ যারা আছেন তাদের মুখেই এই সব গল্পগুলো শোনা এবং শুনতে দারুণ লাগে। মানে তাদের প্রেমের যা যা ক্লাইম্যাক্স ছিল সত্যিই সিনেমাকে হার মানায়। আপনারও নিশ্চয়ই এরকম কোনো গল্প আছে? নিশ্চয়ই আছে, থাকলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান। হোয়াটসঅ্যাপ নাম্বারটা +447503965712। শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম। মন যখন

বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

ফিরে এলাম তিনটি গানের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। কথা হচ্ছিল 90s ভালোবাসা নিয়ে। এই যে গানের লাইনটা একটু আগে টিউন হচ্ছিল, আমার স্বপ্ন তুমি ওগো চিরদিনের সাথী, এই লাইনটার মধ্যে একটা অদ্ভুত দারুণ ভালোবাসার জোর আছে, একটা কমিটমেন্ট আছে। কমিটমেন্ট এখনও আছে, আমি সেটা অস্বীকার করছি না, কিন্তু কিছু কিছু সময়ের ভালোবাসা বা সম্পর্ক একটা দারুণ নিদর্শন আমাদের কাছে। সত্যি সেই সময় ভালোবাসার গভীরতা এতটা বেশি ছিল, টানটাই অন্যরকম ছিল, দেখা হতো না, কথা খুব কম হতো, টেলিফোনে ল্যান্ডলাইন কিংবা চিঠির মাধ্যমে হতো, কিন্তু ভালোবাসার কমিটমেন্টগুলো কিন্তু অন্যরকম ছিল। কারণ যেটা বলছিলাম, বাড়ি থেকে হয়তো ভালোবাসা মানে সম্পর্ক অ্যালাও করতো না সেভাবে, বা মেনে নেওয়ার পর প্রচণ্ড একটা যুদ্ধ চলতো, মানে মেনে নেওয়ার পরও একটা যুদ্ধ চলতো, এরকমও অনেক ঘটনা শুনেছি। তবে কিছু ভালোবাসার কমিটমেন্ট যুগে যুগে ভালোবেসে যেন রয়েই যায়, মানে সেই উদাহরণগুলো আজও আমাদের মধ্যে বেঁচে আছে, তাই জন্যই আমরা এত স্ট্রংলি ভালোবাসা নিয়ে কথা বলতে পারছি। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। ফিরছি আরও দুটো গানের পরে।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। 90s ভালোবাসার কথা বললে বাবা মায়ের ভালোবাসার গপ্পটা ভীষণ মনে পড়ে যায়। আজকে তাহলে শেয়ার করি গপ্পটা। যদিও আমার বাবা মায়ের অ্যারেঞ্জ ম্যারেজ, আমার পিসি ঠাম্মা আমার বাবা মায়ের সম্বন্ধটা ফিক্স করেছিলেন সেই সময়, আমার বাবা যখন আমার মাকে দেখতে যায়, একটা ব্লেজার পরে সুন্দর করে সেজে গুজে মাকে দেখতে গেছিল। মা ছিল খুব লাজুক আর বাবা দারুণ রোম্যান্টিক, এই কথাগুলো মায়ের মুখ থেকেই শোনা। বাবা ব্লেজারের পকেটে গোলাপ ফুল নিয়ে গেছিল, একবার দেখাতেই দুজনকে দারুণ পছন্দ হয়ে যায়। তখন ভালোবাসা নিয়ে বাকস্বাধীনতা খুবই কম ছিল, প্রকাশটাও ভীষণ কম। তারপর ঘটনাচক্রে এক বছর ওদের কোনো কথা নেই, মানে ফ্যামিলির তরফ থেকেও কোনো কথা নেই আর নিজেদের মধ্যে তো নেই। তারপর হঠাৎ একদিন বাবার কিছু একটা মনে হয়েছিল, আবার বাড়ির সবার সঙ্গে কথা বলে বিয়েটা ফিক্সড করে। হ্যাঁ, এটাই ছিল পরিণতি। আসলে ঈশ্বর যে কাকে কোথায় বেঁধে রেখেছেন সেই কথা বলা খুব মুশকিল। ভালোবাসাটা জোট বেঁধে আজ 30 বছর রয়ে গিয়েছে। চিন্তা নেই, আমিও তো রয়েছি আপনার সঙ্গে, বন্ধুত্বে বাধা পড়ে গেছি। দেখেছেন, আড্ডা দিতে দিতে সময় এখন বলছে প্রায় শেষ, একদমই শেষ। আজকে গপ্পটা এখানেই থামাতে হলো। তাহলে আজ আসি, শুনুন এখন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও।

অন্যতম পরিচিত মুখ দর্শনা বণিক, আর এখন তার সঙ্গে বলিউডের সিরিজেও তাকে নিয়মিত কাজ করতে দেখা যাচ্ছে। গত বছরের শেষেই অভিনেতা সৌরভ দাসের সঙ্গে সাত পাঁকে বাঁধা পড়েছেন তিনি, আর এখন তার নাচ দেখে সকলেই মুগ্ধ। সেই নাচের কথা জানবো আমাদের আজকের পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকে পপকর্ন নিয়ে। আমরা এই যে দর্শনার নাচের কথা বলছি, তিনি একজন ট্রেন্ড ডান্সার, আর তার সঙ্গে তার এই যে হীরা মান্ডির গানের সঙ্গে নাচ, সেটা দেখে কিন্তু নেট জগতে রীতিমতো সাড়া পড়ে গেছে। কারণ সোশ্যাল মিডিয়ার দৌলতে সেই নাচ ইতিমধ্যেই দেখে ফেলেছেন ভ্যাসালি প্রোডাকশন থেকে নেটফ্লিক্স সকলেই, আর সকলেই তার নাচের ভীষণ প্রশংসা করেছেন। সেই নাচের কথা জানবো, তবে এখন শুনবো গান। ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com-এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

সঞ্জয় লীলা বানশালী নির্মিত হীরা মান্ডির গান নজরিয়া কি মারি ইতিমধ্যেই হিট। আর এবার সেই গানের সঙ্গে লাল ভেলভেট লেহেঙ্গায় সেজে নাচলেন দর্শনা বণিক। আর তার নাচ দেখে মুগ্ধ সকলেই, তার ভক্তরা তার চোখের ইশারাতে একেবারে ঘায়েল। আর সেই নাচ নিয়ে আমরা আজ কথা বলছি পপকর্নে, শুনছেন রেডিও বাংলানেট ডট কম। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমরা আজকে এই দর্শনার যে নাচের কথা বলছি, সেই গান মধুবন্তী বাগচের সুরেলা কণ্ঠে সেই গান, আর সেই গানের সঙ্গে তার নাচ। আমরা জানি যে তিনি একজন ট্রেন্ড ডান্সার, আর তার নাচ দেখে সকলেই মুগ্ধ।

সোশ্যাল মিডিয়া দৌলতে সেই নাচ ইতিমধ্যেই দেখে ফেলেছেন বনশালি প্রোডাকশন থেকে নেটফ্লিক্স সকলেই। আর সেই নাচ তারা তাদের হ্যান্ডেলে, তাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ারও করেছেন। এখানেই শেষ নয়, বনশালির যে হীরা মান্ডির ওয়াহিদা অর্থাৎ সঞ্জিতা শেখ, সেও কিন্তু দর্শনার প্রশংসায় একেবারে পঞ্চমুখ। তাহলে কি এবার সঞ্জয় লীলা বনশালির নজরে এই টলিউডের সুন্দরী? দেখা যাক, জানবো সবকিছুই, তবে একটা ছোট্ট বিরতির ওপারে। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, তারপর আবার ফিরছি পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

সম্প্রতি সঞ্জয় লীলা বানসালি নির্মিত হীরা মান্ডির হিট গান নজরিয়া কি মারিতে নাচ করে ভিডিও পোস্ট করেছেন টলিউডের অন্যতম পরিচিত মুখ দর্শনা বণিক। আর সেই নাচ দেখে সকলেই মুগ্ধ, এমনকি বানসালি প্রোডাকশন থেকে নেটফ্লিক্স সকলেই তাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সেই ভিডিও শেয়ারও করেছেন। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা সেই নাচ নিয়ে কথা বলছি। আমরা জানি যে দর্শনা একজন ট্রেন্ড ডান্সার, তিনি এমনি সারাদিন নাচেন, অনেকেই বলেন যদিও যে কি দরকার, কিন্তু তার ভালো লাগে তাই তিনি নাচেন। তার একটা ফটোশ্যুট ছিল আর সেটা এত সুন্দর ছিল যে তার মনে হলো এই গানের সঙ্গে যদি একটা নাচ করা যায়। এটা তিনি তার পোস্ট করেছেন, করার পর তিনি এতটাই প্রশংসা পেয়েছেন যে তিনি ভীষণ ভীষণভাবে উচ্ছ্বসিত। এমনকি সঞ্জিতা শেখ, তিনিও কিন্তু তার নাচের জন্য এই নাচটা দেখে ভীষণ ভীষণভাবে প্রশংসা করেছেন এবং তার ইনস্টাগ্রামে সেটা শেয়ারও করেছেন। গত বছরের শেষের দিকে সাত পাকে বাধা পড়েছেন তিনি সৌরভ দাসের সঙ্গে, অভিনেতা সৌরভ দাসের সঙ্গে। তার নাচে সৌরভ তো মুগ্ধই, এমনকি তার শাশুড়ি মাও কিন্তু তার নাচ দেখে ভীষণ ভীষণভাবে খুশি, কারণ তিনি সব সময় চান যে তারা দুজনেই, অর্থাৎ সৌরভ এবং দর্শনা দুজনেই যাতে প্রচুর প্রচুর কাজ করেন। আমরাও চাই তারা অনেক অনেক কাজ করুন, তাদের জন্য অবশ্যই অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা রইল। এখন চলুন শুনে নিই গান, তারপর আবার ফিরে আসছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। আমি আপনার বন্ধু অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন

রেডিও বাংলা নেট ডট কম এ শুনছেন পপকর্ন, আর আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি টলিউডের অন্যতম পরিচিত মুখ দর্শনা বণিককে নিয়ে। সম্প্রতি তার নাচ সঞ্জয় লীলা বনশালি নির্মিত হীরা মান্ডির হিট গান নজরিয়া কি মারি, সেই গানের সঙ্গে তার নাচের ভিডিও সকলকেই মুগ্ধ করেছে। এমনকি নেটফ্লিক্স থেকে বনশালি প্রোডাকশন সকলেই তার সেই নাচের ভিডিও ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ারও করেছেন। আর আমরা সেই নাচ নিয়েই আজ কথা বলছি পপকর্নে, যেখানে আমরা জানি যে দর্শনা রীতিমতো প্রশিক্ষিত একজন নৃত্যশিল্পী। ছোট থেকেই তিনি কত্থক শিখেছেন, এখনও নিয়মিত তিনি নাচের তালিম নিচ্ছেন। আর এখানে একটা মজার ব্যাপার, অভিনেত্রী বর্তমানে যার কাছে মুম্বাইতে নাচ শিখছেন তিনি কোরিওগ্রাফার নিধি প্রভু, তিনি বনশালির ছবিতে এই গানটির কোরিওগ্রাফ করেছেন। সব মিলিয়েই বোঝা যাচ্ছে যে কোথায় একটা যোগাযোগ রয়েছে এই গানের সঙ্গে। এই নাচের ভিডিওটা তিনি অনেকবার দেখেছেন, তার সেটা দেখেই তিনি সেই নাচটি করার চেষ্টা করেছেন, আর যেটা দেখে সকলেই মুগ্ধ। অবশ্যই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শনার জন্য। এখন চলুন শুনে নিই পরপর দুটো গান, তারপর আবার ফিরছি পপকর্নের আড্ডায়। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: If you feel like managing IT assets is way more complicated than it should be, well, it doesn't have to be. At Atos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Atos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.atosservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
2: সময়।
1: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।

দুটো গান ছিল আপনার জন্য। ফিরে এলাম গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি টলিউডের অন্যতম পরিচিত মুখ দর্শনা বণিককে নিয়ে। তার নাচ, তার নাচের কথা তো আমরা সকলেই জানি। সম্প্রতি সঞ্জয় লীলা বনশালি নির্মিত হীরা মান্ডির হিট গান নজরিয়া কি মারি, আর সেই গানের সঙ্গেই তার নাচের ভিডিও রীতিমতো সকলকে মুগ্ধ করেছে। তার নাচের প্রশংসায় পঞ্চমুখ সকলেই, আর সেই নাচ নিয়েই আজ আমরা কথা বললাম আমাদের পপকর্নের আড্ডায়। আর এইভাবে কথা বলতে বলতেই আমরা অনুষ্ঠানের একেবারে শেষে চলে এসেছি। ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে, তবে কথা দিচ্ছি আজকের মতো চলে গেলেও আগামীকাল ঠিকই একই সময় আবার চলে আসব পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমিয়ে আড্ডা দিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: কতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে নস্টালজিক রবিবার থেকে সুদিন মিউজিক্যাল জার্নি। শুনতে ভুলবেন না প্রবাসী মন, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

0: বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা.com এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
2: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060, আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ। কি তৈরি? তো ব্যাগটা গুছিয়ে নিন এবার।
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: What if your IT partner cared about more than just IT? At ETOS Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. ETOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. ETOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: আপনি শুনছেন radiobanglanet.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।
3: হার

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: ঠোঁটে যে লিপস্টিক কোন ফাঁকে কোথায় যে লাগছে, দুজোড়া দুষ্ট চোখ লক্ষ্মীটি হয়ে রাত জাগছে। নডিয়া নট দ্যাট এক্সপ্রেশন, এতদিনে বনলতা ভুলে গেছে কোথায় ছিলাম। আমি আগন্তুক, আমি বার্তা দিলাম, কঠিন অঙ্ক এক বসতে দিলাম। এ প্লাস বি হোল না, এ প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু
1: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.com।
2: ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে ডট কমে মন যখন নিরুদ্দেশ।

0: যেটা যাও ভাঙাতে কিছু মিলবে না এত রত্রি শুধু কোল যেটা যাও ভাঙাতে কিছু মিলবে না এত রত্রি সব সত্যি এই দুনিয়ায় ভাই সবই হয় ভাই সবই হয় সব সত্যি সব সত্যি এই দুনিয়ায় ভাই সবই হয় ভাই সবই হয় সব সত্যি সব সত্যি।
1: What if your IT partner cared about more than just IT? At ETOS Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, ETOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. ETOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
2: পরবাসী মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড।